আকাশবাণী কৈলাসহর, আজ বৃহস্পতিবার, 18ই আষাঢ় 1948 শকাব্দ, 24ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 9ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। এখন সময় সকাল 5:58 40 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

তৈল যে কি পদার্থ তাহা সংস্কৃত কবিরা কতক বুঝিয়াছিলেন। তাহাদের মতে তৈলের অপর নাম স্নেহ, বাস্তবিক স্নেহ ও তৈল একই পদার্থ। আমি তোমায় স্নেহ করি, তুমি আমায় স্নেহ করো, অর্থাৎ আমরা পরস্পরকে তৈল দিয়া থাকি। স্নেহ কি? যাহা স্নিগ্ধ বা ঠান্ডা করে তাহার নাম স্নেহ। তৈলের ন্যায় ঠান্ডা করিতে আর কি সে পারে? সংস্কৃত কবিরা ঠিক বুঝিয়াছিলেন, যেহেতু তাহারা সকল মনুষ্যকেই সমান রূপ স্নেহ করিতে বা তৈল প্রদান করিতে উপদেশ দিয়াছেন। বাস্তবিকই তৈল সর্বশক্তিমান, যাহা বলের অসাধ্য, যাহা বিদ্যার অসাধ্য, যাহা ধনের অসাধ্য, যাহা কৌশলের অসাধ্য, তাহা কেবল একমাত্র তৈল দ্বারা সিদ্ধ হইতে পারে। যে সর্বশক্তিময় তৈল ব্যবহার করিতে জানে সে সর্বশক্তিমান, তাহার কাছে জগতের সকল কাজই সোজা। তাহার চাকরির জন্য ভাবিতে হয় না, উকিলিতে পসার করিবার জন্য সময় নষ্ট করিতে হয় না, বিনা কাজে বসিয়া থাকিতে হয় না, কোনো কাজেই শিক্ষানবিশ থাকিতে হয় না। যে তৈল দিতে পারিবে তাহার বিদ্যা না থাকিলেও সে প্রফেসর হইতে পারে, আহম্মুখ হইলেও ম্যাজিস্ট্রেট হইতে পারে, সাহস না থাকিলেও সেনাপতি হইতে পারে, এবং দুর্লভরাম হইয়াও উড়িষ্যার গভর্নর হইতে পারে। তৈলের মহিমা অতি অপরূপ। তৈল নহিলে জগতের কোনো কার্য সিদ্ধ হয় না। তৈল নহিলে কল চলে না, প্রদীপ জ্বলে না, ব্যঞ্জন সুস্বাদু হয় না, চেহারা খোলে না। হাজার গুণ থাকুক তাহার পরিচয় পাওয়া যায় না, তৈল থাকিলে তাহার কিছুই অভাব থাকে না। সর্বশক্তিময় তৈল নানা রূপে সমস্ত পৃথিবী ব্যাপ্ত করিয়াছেন। তৈলের যে মূর্তিতে আমরা গুরুজনকে স্নিগ্ধ করি তাহার নাম ভক্তি, যাহাতে গৃহিণীকে স্নিগ্ধ করি তাহার নাম প্রণয়, যাহাতে প্রতিবেশীকে স্নিগ্ধ করি তাহার নাম মৈত্রী, যাহার দ্বারা সমস্ত জগৎকে স্নিগ্ধ করি তাহার নাম শিষ্টাচার ও সৌজন্য, ফিলান্থ্রপি, যাহা দ্বারা সাহেবকে স্নিগ্ধ করি তাহার নাম লয়্যালটি, যাহা দ্বারা বড়লোককে স্নিগ্ধ করি তাহার নাম নম্রতা বা মডেস্টি, চাকর বাকর প্রভৃতিকেও আমরা তৈল দিয়া থাকি, তাহার পরিবর্তে ভুক্তি বা যত্ন পাই, আমাদের নিকট তৈল দিয়া তৈল বাহির করি। পরস্পর ঘর্ষিত হইলে সকল বস্তুতেই অগ্নুৎকম হয়, সেই অগ্নুৎকম নিবারণের একমাত্র উপায় তৈল। এজন্যই রেলের চাকায় তৈলের অনুকল্প চর্বি দিয়ে থাকি, এজন্যই যখন দুজনে ঘোরতর বিবাদে লঙ্কাকাণ্ড উপস্থিত হয় তখন রফানাপক তৈল আসিয়া উভয়কে ঠান্ডা করিয়া দেয়। তৈলের যদি অগ্নি নিবারণী শক্তি না থাকিত, তবে গৃহে গৃহে গ্রামে গ্রামে পিতা পুত্রে স্বামী স্ত্রীতে রাজায় প্রজায় বিবাদ বিসংবাদে নিরন্তর অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হইত। পূর্বেই বলা গিয়াছে যে তৈল দিতে পারে সে সর্বশক্তিমান, কিন্তু তৈল দিলেই হয় না, দেবার পাত্র আছে, সময় আছে, কৌশল আছে। তৈল দ্বারা অগ্নি পর্যন্ত বর্ষতাপন্ন হয়। অগ্নিতে অল্প তৈল দিয়া সমস্ত রাত্রি ঘরে আবদ্ধ রাখা যায়, কিন্তু সে তৈল মূর্তিমান। কে যে তৈল দিবার পাত্র নয় তাহা বলা যায় না। পুঁটে তেলি হইতে লাট সাহেব পর্যন্ত সকলেই তৈল দিবার পাত্র। তৈল এমন জিনিস নয় যে নষ্ট হয়, একবার দিয়া থাকিলে নিশ্চয়ই কোনো না কোনো ফল ফলিবে, কিন্তু তথাপি যাহার নিকট উপস্থিত কাজ আদায় করিতে হইবে সেই তৈল নিষেকের প্রধান পাত্র সময়। যে সময়েই হোক তৈল দিয়া রাখিলেই কাজ হইবে, কিন্তু উপযুক্ত সময়ে অল্প তৈলে অধিক কাজ হয়। কৌশল, পূর্বে উল্লেখ করা গিয়াছে যে রূপেই হোক তৈল দিলে কিছু না কিছু উপকার হইবে। যেহেতু তৈল নষ্ট হয় না তথাপি দিবার কৌশল আছে, তাহার প্রমাণ ভট্টাচার্যেরা সমস্ত দিন বকিয়াও যাহার নিকট পাঁচ শিকা বই আদায় করিতে পারিল না, একজন ইংরেজওয়ালা তাহার নিকট অনায়াসে 50

0: টাকা বাহির করিয়া লইয়া গেল। কৌশল করিয়া একবিন্দু দিলে যত কার্য হয় বিনা কৌশলে, কলস কলস ঢালিলেও তত হয় না। ব্যক্তি বিশেষে তৈলের গুণতার তারতম্য অনেক আছে। নিষ্কৃত্রিম তৈল পাওয়া যায় অতি দুর্লভ, কিন্তু তৈলের এমন একটি আশ্চর্য সম্মিলনী শক্তি রয়েছে যে তাহাতে উহা অন্য সকল পদার্থের গুণই আত্মসাৎ করিতে পারে। যাহার বিদ্যা আছে তাহার তৈল আমার তৈল অপেক্ষা মূল্যবান, বিদ্যার উপর যাহার বুদ্ধি আছে তাহার আরও মূল্যবান, তাহার উপর যদি ধন থাকে তবে তাহার প্রতি বিন্দুর মূল্য লক্ষ টাকা, কিন্তু তৈল না থাকিলে তাহার বুদ্ধি থাকুক, হাজার বিদ্যা থাকুক, হাজার ধন থাকুক, কেহই টের পায় না।
1: হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন ভক্তিগীতি, শিল্পী মহেশ রঞ্জন সোম।

বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হল মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী কৈলাসহর। আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সকাল ৭টায় সুপ্রভাত, ভক্তি সুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি ৭:১০। ৭:২৫ কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, ৭:৩৫ স্থানীয় বাংলা সংবাদ এবং ৭:৪০ ককবরক সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। রবীন্দ্রসঙ্গীত ৭:৪৫। সকাল ৮টায় হিন্দি এবং ৮:১৫ ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে সকাল ৮:৩০। ৮:৪০ আধুনিক গান। ৯টায় দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে হিন্দি ও ইংরেজি সংবাদ। ৯:১০ বিবিধ ভারতী অনুষ্ঠান। ১১টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। ১২টায় অনুষ্ঠান পরিচিতি। ১২:০৫ উত্তর পূর্বাঞ্চলের গানের অনুষ্ঠান সপ্তসুর। হিন্দি ছবির গান শুনবেন ১২:৩০। বেলা ১টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের। বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি ১:০৫। ১:৩০ কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। ১:৪০ মাতৃবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান। ২টোয় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের। ছোটদের গান ২:১৫। ২:৩০ বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। সন্ধে ৬টায় ঘর গৃহস্থী ৬:৩০ কিষাণবাণী।

সন্ধ্যে সাতটায় ককবরক অনুষ্ঠান, সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ককবরক সংবাদ এবং সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং রাত দশটায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। আটটা বেজে দশ মিনিটে নির্বাচিত হিন্দি ছবির গান শুনবেন অনুভব অনুষ্ঠানে। বাংলা ও হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান আটটা বেজে ত্রিশ মিনিটে। নটায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের। গজল শুনবেন নটা বেজে পনেরো মিনিটে। নটা ত্রিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত দশটা বেজে দশ মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। দশটা কুড়ি মিনিটে বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। দশটা বেজে ত্রিশ মিনিটে আগামীকালের অনুষ্ঠান, পরিচিতি, আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী কৈলা শহর, নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধু। শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে আজকের দিনটি। শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পুত্র সুকুমার রায়কে আমরা সবাই কিছুটা হলেও জানি, কিন্তু কন্যা সুখলতা রাওকে জেনেও জানি না। অর্থাৎ তার নাম, তার কবিতা পড়েছি, কিন্তু তিনি যে সুকুমার রায়ের ভগিনী তা জানেন না অনেকেই। সুখলতা রায় চৌধুরী ওরফে সুখলতা রাও বেথুন কলেজ থেকে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। শিক্ষা, সাহিত্য, সমাজসেবায় তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কটকে শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্র, ওড়িশা নারী সেবা সংঘ প্রভৃতি সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। 82 বছর বয়সে 1969 খ্রিস্টাব্দের 9ই জুলাই তাঁর জীবনাবসান ঘটে। উইম্বলডন টেনিস প্রতিযোগিতার সূচনা হয় 1877-এর আজকের দিনে। গুরু দত্ত, চলচ্চিত্র পরিচালক, জন্ম 1925 খ্রিস্টাব্দের আজকের দিনে। অভিনেতা সঞ্জীব কুমারের জন্ম 1938 খ্রিস্টাব্দের 9ই জুলাই। শুনলেন আজকের দিনটি। এবারে বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। আজ আগরতলা থেকে প্রকাশিত মানুষ ত্রিপুরা পত্রিকার সংবাদ শিরোনাম। আজ ত্রিপুরা বিজনেস কনক্লেভে যোগ দিতে আসছেন সিন্ধিয়া। সরকারি বিজ্ঞপ্তি না আসায় ফের চেম্বারে চিকিৎসকরা। রাজ্যের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কর বিভাগ, বলেছেন মুখ্যমন্ত্রী। রেল স্টেশনে নেশা সামগ্রী সহ আটক পাচারকারী।

দীর্ঘ বিতর্ক পেরিয়ে অবশেষে গতি হল শিশমহলের। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম। পুরীতে রথযাত্রায় 12,000 পুলিশ কর্মী নজরদারি ড্রোনে। রাম মন্দিরের প্রণামী চুরিতে মূল অভিযুক্ত অবিনাশ, রিপোর্ট সিটের। অষ্টম শ্রেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যবইয়ের নতুন সংস্করণ প্রকাশ করল ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অর্থাৎ NCERT। প্রবল বৃষ্টির জেরে পুনেতে আবর্জনা স্তূপ ধসে ভাঙল তিনতলা বাড়ি। মরক্কো বধে ফ্রান্সের বড় ভরসা কিলিয়ান এমবাপে। কাতারের বদলা নিতে হাকিমিরা। অতিরিক্ত মেসি নির্ভরতা কাটাতে হবে আর্জেন্টিনাকে। শেষ আটে সুইজারল্যান্ড। আনন্দবাজার পত্রিকার সংবাদ শিরোনাম। আবার মেদিনীপুর মেডিকেল কলেজ মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ রোগিণীকে, কর্তৃপক্ষকে চিঠি পরিবারের। পশ্চিমবঙ্গে হবে মিৎসুবিশির সেমি কন্ডাক্টর ইউনিট। নবান্নের বৈঠকে বিনিয়োগকারীদের দ্বিধা কাটালেন তাপস স্বপন। মধ্যরাতে ইরানে হামলা শুরু করে দিল আমেরিকা। ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন পরপর বিস্ফোরণ একাধিক শহরে। নেটোর শীর্ষ বৈঠকে ট্রাম্প স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করলেন। উইম্বলডন সেমিফাইনালে জেরেব, বিদায় ফ্রিৎসের। শেষ চারে ওয়াইল্ড কার্ড পাওয়া ব্রিটেনের ফেরিও। মহিলাদের সিঙ্গেলসে জয় কস্তিউক নস্কোভার। অবশেষে AIFF ক্লাব দ্বন্দ্ব মিটল। ISL-এর ক্লাবগুলির সঙ্গে নতুন চুক্তি ভারতীয় ফুটবল ফেডারেশনের। শুনলেন বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। এবারে আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আগামী 12 জুলাই সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 1-2 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30-32 এবং 25-26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 8 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 98 এবং 80% হতে পারে। গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে জমির তস এখন মোটামুটি স্বাভাবিক রয়েছে। জমির এই তস আমন এবং আউশ উভয় ধানের জন্য অনুকূল। একইভাবে সবজির জমিতে এই তসের ফলে আপাতত জলসেচের প্রয়োজন হবে না। তবে যেহেতু আগামী দিনগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই জমির নালাগুলো পরিষ্কার রাখতে হবে। জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। দীর্ঘমেয়াদী টেকসই ব্যবস্থার জন্য জৈব সার অধিকতর কার্যকর, কারণ এগুলো মাটির গুণমান পুনরুদ্ধার করে, জল ধরে রাখার ক্ষমতা বাড়ায় এবং উপকারী অণুজীবের সক্রিয়তা বৃদ্ধি করে।

এই সময় আর্দ্র ও মেঘলা আবহাওয়ার জন্য শসা, মিষ্টি কুমড়ো ইত্যাদি ফসলে কাণ্ড পচা বা কাণ্ড ক্ষরণ এবং পাউডারি মিলডিউ নামক রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। প্রতিকারে যথাক্রমে কপার অক্সিক্লোরাইড এবং সালফেক্স 2-3 গ্রাম

প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। গরম ও আর্দ্র আবহাওয়া প্রাণীদের অস্বস্তির কারণ, তাই প্রাণীদের খাদ্য রাতের দিকে দিন, সকালে বা বিকেলের দিকে যখন তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকে তখন চড়তে দিন এবং যথাসম্ভব টাটকা সবুজ খাদ্য দিন। সকাল ও বিকেলের মাঝখানে প্রাণীদের ছায়ায় রেখে প্রোটিন ও খনিজ খাদ্য দিন। গোখাদ্য পরিপাক এবং গ্রহণের প্রক্রিয়া ঠিক রাখতে ঘাস এবং খড় ছোট ছোট টুকরো করে কেটে খাবারের সঙ্গে মিশিয়ে দিতে খেতে দিন। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ।

শ্রোতা বন্ধু, কৈলা শহরে মনোনদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে, তাই সতর্ক থাকুন, নজর রাখুন। শ্রোতা বন্ধু, আজ যাদের জন্মদিন বা বিশেষ দিন তাদের জন্য বিশেষ শুভেচ্ছা। শুভেচ্ছা সব শ্রোতা বন্ধুদের জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। সুপ্রভাত আবার আগামীকাল সকাল 7টায়।

পাপড়ি গাঙ্গুলির কণ্ঠে ভক্তি গীতে শুনলেন ভক্তিসুধা অনুষ্ঠানে আকাশবাণী কৈলাসহর। এখন সময় সকাল 7:24, সম্প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ।

কোম্পানি কৈলাসহর। এখন সময় সকাল 7:24। সম্প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। ভারত ও মায়ানমারের মধ্যে 23তম জাতীয় পর্যায়ের বৈঠকে উভয় পক্ষ সন্ত্রাসবাদ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, সাইবার অপরাধ দমনের সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। চলতি অর্থবর্ষে ভারতের 7% বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর ফলে ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অন্যতম অর্থনীতির খেতাব ধরে রাখবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অবসান ঘোষণার পরে ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ট্রাম্প। পুনে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে কন্যাকুমারীর 17 বছরের অশ্বথ এস দেশের 98তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের খেলা। আসছি বিস্তারিত খবরে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়ার সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। শ্রী মোদী ভারত অস্ট্রেলিয়া CEO ফোরামে অংশ নেবেন। দুদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। মেলবোর্নে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে সেদেশের প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন। উল্লেখ্য, তিন দিনের সফর গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেলবোর্ন পৌঁছন। সেদেশে পৌঁছানোর পরে ভারতীয়রা যেভাবে তাঁকে স্বাগত জানিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ায় ভারতের হাইকমিশনার নাগেশ সিং বলেছেন, শ্রী মোদী তৃতীয়বারের জন্য অস্ট্রেলিয়ার সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। অভিন্ন কৌশলগত স্বার্থ এবং অংশীদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা মজবুত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ে বৈঠকে যোগ দেন। নতুন দিল্লিতে বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এল নিনো পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এল নিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ এবং বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সোয়াবিন, তুলো এবং অন্য ফসল চাষের ওপর প্রভাব পড়েছে। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার ওপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
1: जुलाई की अच्छी बारिश से बोनी की संभावनाएं बढ़ गई है। अब बोनी और तेजी से होगी। कल तक 350,85,000 हेक्टर में बोनी हुई है। मानसून में देरी के कारण तुअर, सोयाबीन और कपास पर थोड़ा प्रतिकूल बोनी पर प्रभाव पड़ा है। अब किसानों को यह सलाह दी जा रही है कि इनकी जगह मक्का, बाजरा और मूंग जैसी फसल जो कम समय में आ जाती है उनकी बुआई को प्राथमिकता दें।
0: ভারত ও মায়ানমারের মধ্যে 23তম জাতীয় পর্যায়ের দুদিনব্যাপী বৈঠকটি নতুন দিল্লিতে শেষ হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে উভয় পক্ষ সন্ত্রাসবাদ, বিদ্রোহ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, মানব পাচার, বন্যপ্রাণী পাচার, সাইবার অপরাধ এবং অন্যান্য সংগঠিত অপরাধের ক্ষেত্রে আন্তঃসীমান্ত অপরাধ দমনে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। যৌথ নিরাপত্তাজনিত ক্ষেত্রে তথ্যভিত্তিক আদান প্রদান এবং কার্যক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুপক্ষই একমত হয়েছে। অন্যদিকে বৈঠকে ভারত মায়ানমার সীমান্ত এলাকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে উভয়ই একমত হয়েছে। উভয় পক্ষই তাদের নিরাপত্তাজনিত ক্ষেত্রে বিরুদ্ধ কাজের জন্য নিজের ভূখণ্ডকে ব্যবহার হতে না দেওয়ার উপর জোর দিয়েছে। কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প এবং ভারত মায়ানমার থাইল্যান্ড ত্রিপাক্ষিক মহাসড়ক প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য একত্রে কাজ করার গুরুত্বের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এই আলোচনায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং মায়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মায়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রকের ডেপুটি মিনিস্টার মেজর জেনারেল বিন্থু। রাষ্ট্রসংঘ, ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনে ভারত রাশিয়া যৌথ কর্মী গোষ্ঠীর চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম CB জর্জ এবং রাশিয়ার উপবিদেশমন্ত্রী দিমিত্রি লিউবিনস্কি যৌথভাবে সভাপতিত্ব করেন। উভয় পক্ষই আন্তঃসীমান্ত সন্ত্রাস সহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন। সন্ত্রাসবাদ, জঙ্গি গোষ্ঠী ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে

সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের মূল্যায়ন ভাগ করে নিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র DRDO দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট বা LRGR পিনাকের সফল পরীক্ষা চালিয়েছে। ওড়িশার চাঁদিপুর পরীক্ষা কেন্দ্র থেকে 60 কিলোমিটার দূরত্বে এই LRGR পিনাক উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মধ্যপ্রদেশের শিওপুরে গগনযান মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেটেড মেইন প্যারাসুট এয়ার ড্রপ টেস্ট IMAT সফলভাবে সম্পন্ন করেছে। ইসরো জানিয়েছে, প্রথম চালকবিহীন গগনযান G1 মিশনের সম্ভাব্য সর্বোচ্চ লোড দিলে প্রধান প্যারাসুটের কার্যক্ষমতা যাচাই করাই ছিল এর মূল উদ্দেশ্য। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চলতি অর্থবর্ষে ভারতের GDP 7% বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর ফলে ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অন্যতম অর্থনীতির খেতাব ধরে রাখবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর গুরুত্বপূর্ণ দ্বিবার্ষিক রিপোর্ট অনুযায়ী আগামী বছর ভারতের GDP বৃদ্ধি 6.4% হবে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের এই বৃদ্ধিতে ব্যক্তিগত ভোগ্যপণ্য ও পরিষেবার বিশেষ ভূমিকা রয়েছে। ভারতের এই বৃদ্ধি বিশ্বের পরিসংখ্যার তুলনায় দ্বিগুণ। অন্যদিকে বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির হারও 3% থেকে বেড়ে 3.4% পৌঁছবে এই বছর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অবসান ঘোষণার পরে ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ট্রাম্প। আগামী দিনে তেহরান ফের হামলা করলে ওয়াশিংটন তার যথাযথ জবাব দেবে বলেও সতর্ক করেছেন মার্কিন রাষ্ট্রপতি। ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে, সেদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলোতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা, র্যাডার কেন্দ্র, রেভলিউশনারি গার্ডের ব্যবহৃত ছোট নৌযানগুলোকে লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনা। আন্তর্জাতিক জলপথে সাধারণ নাগরিকদের বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার পর মার্কিন সেনা সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে। ইরান জানায়, হরমুজ প্রণালীতে যান চলাচল পরিচালনার সম্পূর্ণ অধিকার রয়েছে তাদের, কোনোভাবেই পিছু হটবে না তারা। এরপরেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে বলে ঘোষণা করেন ট্রাম্প। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা EPFO চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি EPF অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমা করার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থবছরের জন্য এই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, নতুন সেন্ট্রালাইজড IT অ্যানাবেল সার্ভিসেস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি অর্থ জমা করা হবে। তিনি বলেন, EPFO সদস্যদের সমস্ত নথিপত্র বিকেন্দ্রীভূত কাঠামো থেকে নতুন কেন্দ্রীয় ডেটাবেসে স্থানান্তরের কাজ সফলভাবে সম্পন্ন করেছে। কোচিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নারী বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক আজ শেষ হবে। ইতিমধ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রীরা একটি খসড়া প্রস্তাবের বিষয়ে আলোচনা করেছেন। কোচিতে পঞ্চায়েতি রাজ মন্ত্রক আয়োজিত এই বৈঠকে ভারত সভাপতিত্ব করেছে। প্রসঙ্গত, নারী ক্ষমতায়ন ও নারী নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে মন্ত্রী পর্যায়ের এই বৈঠকের আগে কোচিতেই ব্রিক্সের নারী বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়েছিল। ব্রিস্টালে আজ ভারত ও ইংল্যান্ড সিরিজের চতুর্থ T20 ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10টায়। সিরিজের 2-0 পিছিয়ে রয়েছে ভারত। সিরিজে লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পুনে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার রাউন্ড রবিন টুর্নামেন্টে ব্যক্তিগত GM নর্ম অর্জনের মাধ্যমে কন্যাকুমারীর 17 বছরের অশ্বত S দেশের 98তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। এর মধ্য দিয়ে ভারত 100তম গ্র্যান্ডমাস্টার পাওয়ার যাত্রায় আরও অগ্রসর হল। টুর্নামেন্টের শেষ রাউন্ডে জয়ের জন্য অশ্বত মার্কিন যুক্তরাষ্ট্রের FM কান্নান বৈদ্যনাথনকে পরাজিত করে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনের শর্ত পূরণ করেন। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এর পর্ব শুরু হবে আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে চলেছে নরওয়ে। ওই দিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। ভারতের অর্ণব পাপড়কর 36 বছর পর উইম্বলডন জুনিয়র্স 2026-এর কিশোর বিভাগে সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছেন। আগে গ্রেট ব্রিটেনের জোশুয়া ক্রেসকে 6-2 সেটে হারানোর পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব র্যাঙ্কিংয়ের 3 নম্বর খেলোয়াড় কিটন হান্সকে 6-2 সেটে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ

নেতৃত্বে নিয়ে দুই নেতা কথা বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশের বর্ষা প্রস্তুতি এবং এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আজ থেকে হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিজনেস কনক্লেভের উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি এই কনক্লেভে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর তিন দেশ সফরের দ্বিতীয় পর্বে গতকাল সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে আলোচনার জন্য উন্মুখ হয়ে আছেন। উল্লেখ্য, এই সফরকালে শ্রী মোদী তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। তিনি ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও অংশ নেবেন, যেখানে তিনি উভয় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সমাবেশে ভাষণ দেবেন। এর আগে জাকার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো সব ধরনের সন্ত্রাসবাদকে কঠোরভাবে নিন্দা করে তা মোকাবিলায় আন্তর্জাতিক আইন অনুযায়ী সমবেত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে। 2025-26 অর্থ বছরে মোট 646,22,00,000 টাকা স্টেট জিএসটি সংগ্রহ করা হয়েছে। 2024-25 অর্থ বছরে তা ছিল 574,62,00,000 টাকা। আগরতলার প্রজ্ঞা ভবনে গতকাল টেক্সাস অর্গানাইজেশনের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। গত দুদিনের প্রবল বর্ষণে খোয়াই ও ধলাই জেলার বিভিন্ন নদীর জলস্তর বেড়ে গেছে। এর ফলে বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থান থেকে জলবন্দী মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। খোয়াই নদীতে গতকাল অবধি জলস্তর ছিল 5.2 মিটার। খোয়াই মহকুমার ডেপুটি কালেক্টর জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ধলাই জেলায় ধলাই ও মনো নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে বলে মহকুমার প্রশাসন সূত্রে জানা গেছে। বিভিন্ন স্থান থেকে জলবন্দী পরিবারগুলিকে উদ্ধার করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র মনু টাউন হল সহ তিনটি ত্রাণ শিবিরে রাখা হয়েছে। এদিকে বামুটিয়া বিধানসভা এলাকার অন্তর্গত বৃন্দাবন চৌমোহনি এলাকায় গতকাল বিকেলে আচমকা ঘূর্ণিঝড়ে কিছু ক্ষয়ক্ষতি সংবাদ পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে বিধায়ক নয়ন সরকার দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন। সমবায় মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া জোলাইবাড়িতে গতকাল মা দুর্গা বহুমুখী সমবায় সমিতির একটি নতুন ব্যবসা কেন্দ্রের উদ্বোধন করেন। জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন 108 নম্বর জাতীয় মহাসড়কের পাশে খোলা হয়েছে এই ব্যবসা কেন্দ্রটি। দক্ষিণ জেলায় 8 ও 108 জাতীয় মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ সড়ক এলাকা গতকাল পরিদর্শন করেছেন জেলা সড়ক নিরাপত্তা টাস্কফোর্সের চেয়ারম্যান জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার, জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মহেশ শর্মা সহ টাস্কফোর্সের সদস্যরা। জেলা শাসক আকাশবাণীকে জানান, সড়ক দুর্ঘটনা কমানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সড়কের একাধিক গুরুত্বপূর্ণ স্থান যৌথভাবে পরিদর্শন করেছেন তারা। আগরতলা মিলিটারি স্টেশনে ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে প্রাক্তন সেনাকর্মীদের নিয়ে গতকাল এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 50 জনেরও বেশি প্রাক্তন সেনাকর্মী, বীর নারী, শহীদ সেনাদের পরিবারের সদস্য, ভেটেরানস কল্যাণ আধিকারিক এবং সামরিক প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। ভারতীয় সেনাবাহিনীর 101 এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রাক্তন সেনাদের স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এখন আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি রাজ্যের সমস্ত জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 58.1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণা দেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী কাইথাম হাকতর বেড়াইমানি উলনৈবেখাগমিয়া মেলবর্ণ থাংসগৈখা বীরকুংখলাও মন্ত্রীবক্রক আরনি অজারক লামসকা তে গার্ড অব অনারব ইয়াফারকা নকা সালতামনি অ বেড়াইনা থাংমাও মন্ত্রীবক্রক অস্ট্রেলিয়ানী মন্ত্রীবক্রক অ্যান্থনি আলওয়েনিস বাই উলথাম ভারত অস্ট্রেলিয়া বিশিংনি কুচুক বেরেমনি কুথুমলাইমাও মানজাগানো আবনি লগি লগি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ভারত অস্ট্রেলিয়ানী সিও ফুরামব মানজাগানো আর কনৈ হাকতনি কুচুক বানিয়ানী তৈদুলনাই রকনি কুথুমলাইমাও কক নারকনানী কক পঙ্গ আয়ঙ্গ আবুদ ইসকাং মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তে ইন্ডোনেশিয়ানী রাষ্ট্রবক্রক প্রভু সুবিয়ান্তু বেবাক বেরেমনি সামুং সিত্রানো সেজাবই আবন কেবেঙ্গি হায়ুং বেরেমনি কেরং নরগৈ কথাবই সামুং তাংনানী কবকমুং নারক লাইখা জাকার্তাও খড়কনৈ অজানী বিশিঙ্গ কক লামংমানী ইয়াগুলো ককমুং কাইসাব অ কক ন খুসরা জাখা খড়কনৈ অজা জাতিসংঘনী মুং রেমগনাং সামুং সিত্রা তাংনাই তাই মথানো কেবেঙ্গি কড়াগিয়া প্রিনাহারনানী সাকা ফান বক্সিন লাইখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ইন্ডোনেশিয়ানী রাষ্ট্রবক্রকনো ভারত বেড়াইনানী কবকমুং নারখা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈ সাই নৈচিদক তিনি নিশিমি নখা সালনৈ রমুই হাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খোলাও সংসার জাগানো মন্ত্রী অক্রা প্রফেসর ড মানিক সাহা তিনি সারিগ অ বিজনেস কনক্লেভ ন চেঙ্গি দিওয়ানো আর মানজাগানো কেন্দ্রনি সালচি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কেন্দ্রনিস নামখর বানিয়া মন্ত্রী পিযুষ গোয়েল দিল্লি কতাল নিশিমি ভার্চুয়ালতে অ কনক্লেভও মানজাগানো গবংখে ওয়াতৈওয়ামা বাই খুয়াইতাই ধলাই হাঙ্কনি জুদা জুদা থাইও তৈতর্মা বাই কবংমা হাসে থাইরগ তৈলমা নুজাখা নাইকল ফাংনি শাকথারমা বাই জুদা জুদা থাইনি তৈলমজাক লুকুরকন শিবির তনিজাখা পাইথাকক তুমা মানমানর গৈ তেলিয়ামুরা বখাকস্তেও কাইসনি শিবির খুং সারা নৈচি নুখুংতাই ধলাই হাঙ্কর কাইথাম শিবির খুং থামচিদক নুখুং থাইনাহারকা খুয়াই হাঙ্কনি সুভাষ পার্ক কৃষ্ণ মন্দির রংনক দুর্গানগর জামবুরানো খবৈ আউলিনি জুদা জুদা থাইরগ তৈলম্বাইখা খোয়াই তৈমাও আচুমসা তৈ কাশাকা বা দশমিক নৈ মিলিমিটার ধলাই হাঙ্কনি ধলাইতে মনো তৈমানি তৈ তরমা নুকজাকা হানৈ সাকা বখাকস্তিনি নাইকল ফাং তৈলমজাক লুকুরগ্ন আঙ্গনওয়ারী কেন্দ্রতে মনো টাউন হল ন খবৈ কাইথাম ট্রান শিবির তনিজাখা আয়ঙ্গ ভামুটিয়া বিধানসভা আমচাইনি বৃন্দাবন চমহনি আমচাই অব আচুমসা বাংকুংদ্রি ফাইমাবাই কিজাসক দেরামা নুকজাখা সাপং ওয়াতৈওয়ামাবাই মিয়া উনকৌটি হাঙ্কনি দেউতেই মনুতৈমাওব তৈ তরবানী নুকজাখা আবো দশা আরিনি তলাওনো তংঘ কবাং ওয়াতৈওয়ামাবাই মনুও মৈকথং দেরামাও ক্লাইমানো হনৈ শাক সাকা বাক টাইখুংনি ইয়াকচু দাগিফাং পরাগ রায় চৌধুরী আয়ঙ্গ গুমতি হাঙ্করব ওয়াতৈ কবাং ওয়ামাবাই তঙ্ক সংলুকুরকনি শালব্রুমনি লাংমাবো কেবেংমং নুকজাখা কবাংমা আমচাইও তৈ লমখা গুমতি হাঙ্গ নাইকলফাং রিঙ্কু লাথের সাকা গুমতি তৈমানি তৈ তরৈ টঙ্গ আকাবিকা দেরামং কাশুনাও হাঙ্গ নাইকলফাং বেবাক বেরামনি যুগালিমুং ন তৈয়ৈ তিয়ার টঙ্গ হাস্তেও জিএসটি ইয়াসাক মুংনি বাংমারি বাংকা হানৈ সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা নৈ সাই নৈচি বা নৈচি দক রাং বিশিও বেবাগৈ খক দকরা ব্রৈচি দক রোজাক নৈচি নৈ রাশাই রাং স্টেট জিএসটি ইয়াসাখা নৈ সাই নৈচি ব্রৈ নৈচি বা রাং বিশি আবতংমানি খক বারা স্নিচি ব্রৈ রোজাক দকচিনি রাশাই রাং মিয়া আগরতলা প্রজ্ঞা ভবন টেক্সেস অর্গানাইজেশননি বিশিক বাচি বিশি পুংমা পালাইমানর গৈ সংসাজাক পান্দা কক নারকমাও অকক নশাকা মন্ত্রী অক্রা হাস্তেনি লুকুরকনি জঞ্জাল দায়িত্ব ইয়াকাক রানো নাহারী মিয়া মুখ্যমন্ত্রী সমীপেশু সামুং বুতাংনি ফিল্ড দক চিচুকু বেরেমনি পান্দা সংসার জাখা আগরতলা হাপাংনি টংথাইনগ হাস্তেনি জুদা জুদা বাবাইনি ফাই সকপাইজাক লুকুরকনি জঞ্জালনি ককন খনাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রী অক্রা বরকনি জঞ্জালনি ককন খনাওই জঞ্জাল দায়িত্ব ইয়াকাক রানাও নাংমানি বার জানাহারনানি দাগিমুংনি খা করংজাক অফিসার রকন তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মিয়া জুলাই বাড়িও মা দুর্গা বহুমুখী সমবায় সমিতি নিয়ে কতাল কাইসা বানিয়া কেন্দ্র নো চেঙ্গে রেখা জুলাই বাড়ি হদা সাক্ষাম কেন্দ্র গানাব সারা চার মারি বসং লাহার কতর গানাব ফিয়কজাখা অ বানিয়া কেন্দ্র শালগ্রাহাঙ্কনি চারতাই সারা চার বসং লাহার কতর গবাং পাতিমুং মানে থাইতাই দেরামুং গনাং লাহার আমচাইও মিয়া বেড়াই নাইকা হাঙ্কর নি লাহার নাইমথাং টাস্ক ফোর্স নি চেয়ারম্যান হাঙ্কর নাইকলফাং মোহাম্মদ সাজ্জাদপি ইয়াকবারা পুলিশ সুপার সুমন মজুমদার বসং লাহার কতর তৈ তাং বেকরা ফার্মক্রাই কর্পোরেশন লিমিটেড নি ডেপুটি জেনারেল ম্যানেজার মহেশ শর্মা নকবৈতে কুনি বদল

0: রব। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলথাম ডিভিশন ফুটবল সুপার লীগ নিয়ে উলথাম থংলাইমাও সিমনা তংমাকারিক ফুটবল ক্লাব কপ্লাই এংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসারজাক থংলাইমাও সিমনা তংমাকারিক ফুটবল ক্লাব নৈশা গোলনি ফেরবাই ভারত রত্ন সঙ্গনও ম্যাচ এনখা তাবুক নবাতিবানী ককতমা ফাংনাই দামনৈটি ব্রীয় হাস্তেনি বেবা খাঙ্কর ফেরাঙ্কগৈ কিসানি সিমি বুংখর খরকে ওয়াতৈ ওয়াউই মানুহনৈ হজাক মংরখা নবাতিবার নাইখং তিনি সালনি সাকানি তংমারি 32 ডিগ্রি তে খামানি 22 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈ মানু তিনি আইচুগো খামানি তংমারি তংমানি 25.2 ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম বাতাময় সতী 32 জরা ওয়াতৈ ওয়াখা বাচি 4.7 মিলিমিটার ককব্রক বাই ককমা পরিমং তাবুক জরাতে অরণ পাইখা উলনি ককতমা আওয়াই ইঙ্গানো সানজা দামসনি তাময় সতী ব্রীচি বাও
1: কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। রবীন্দ্রসঙ্গীত প্রথম শিল্পী সাগর সেন।

দিল্লি ও শিলং কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন আধুনিক গান, শিল্পী রূপঙ্কর বাগচী।

রূপঙ্কর বাগচির কণ্ঠে শুনলেন আধুনিক গান। আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ সম্প্রচারিত হচ্ছে। এরপর বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে।

তখন বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কুইলা শহর কেন্দ্র থেকে।

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান রকমারি বাংলা গানের সরাসরি অনুরোধের আসর সুরের ভেলা। 0382429519 নম্বরে ডায়াল করে শুনবেন পছন্দের গান, কথা বলবেন আমাদের সঙ্গে।

0: নমস্কার নমস্কার সুরের ভেলা থেকে কথা বলছি।
1: হ্যাঁ, আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরমি কথা বলছি।
0: আচ্ছা বলুন আপনি। হ্যালো
1: হ্যালো দাদা, শুনতে পাচ্ছেন?
0: আমি শুনতে পাচ্ছি, বলুন আপনি।
1: আপনার কথা একটু আস্তে শোনা যাচ্ছে।
0: আচ্ছা
1: ঠিক আছে, আমি গানের অর্ডার করেছি দাদা।
0: হ্যাঁ করুন।
1: গানটা হচ্ছে বৌমা ছবি থেকে, ফিরে এলো না আর সে চলে গেল যে।
0: আচ্ছা দেখছি আমি। ফিরে এলো না আর যে, আর সে চলে গেল যে। আচ্ছা
1: এই গানটা হবে তো?
0: হ্যাঁ হ্যাঁ হবে।
1: আচ্ছা এই গানটা তাদের শুনবো। বাদল খটিয়াল, দেব প্রেমজিৎ চক্রবর্তী, বুল্টি দিদি ভাই, আশুতোষ দেবনাথ এবং অনুপ ভট্টাচার্য এবং এর মধ্যে যারা শুনছেন সকল বন্ধুদের শুনবো।
0: আচ্ছা ঠিক আছে, সকল বন্ধুদের জন্য আমি পাঠিয়ে দিচ্ছি, আপনারা শুনতে থাকুন।
1: ঠিক আছে, নমস্কার দাদা ভাই, ভালো থাকবেন।
0: নমস্কার, আপনি ভালো থাকুন।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: গুড মর্নিং, আমি
0: আচ্ছা
1: ফুলপুর থেকে সমালোচনা বলছি। স্যার কেমন আছেন?
0: হ্যাঁ, শুভ সকাল, আপনাকে ভালো আছি, আপনি কেমন আছেন বলুন।
1: খুব ভালো আছি, লাইন পেয়ে তো আরো ভালো।
0: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলুন, কি শোনাবো আজকে?
1: আজকে লতা দিদির কণ্ঠ থেকে একটা গান শুনবো। গানটা হচ্ছে যেতে দাও আমায় দেখো না, এই গানটা শুনবো। হবে তো স্যার গানটা?
0: হ্যাঁ হ্যাঁ হবে
1: হবে।
0: হ্যাঁ, এটা তো আশা ভোসলের কণ্ঠে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশা ভোসলের কণ্ঠে।
0: আচ্ছা
1: ঠিক আছে
0: ঠিক আছে, শোনাচ্ছি।
1: আপনারা সবাই ভালো থাকুন, শ্রোতা বন্ধুরা সবাই ভালো থাকুন।
0: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, ফোন করবেন আবারও।
1: সবাই মিলে শুনবো।
0: ঠিক আছে, ধন্যবাদ।

0: নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: বলুন।
1: হ্যাঁ, আমি একটি গান শুনবো, বর খুঁজি তোকে তুই জলের বাতাসে মিশে, এই গানটা শুনিয়ে দেবেন।
0: কোনটা?
1: বর খুঁজি তোকে তুই জলের বাতাসে মিশে,
0: আচ্ছা
1: দুই জীবন।
0: আচ্ছা, আমি দেখছি। বর খুঁজি তোকে, না?
1: হ্যাঁ হ্যাঁ, তো ভালো আছেন স্যার?
0: হ্যাঁ, এই তো চলছে। আপনাদের এদিকে মানে বৃষ্টির কি খবর?
1: বৃষ্টি মোটামুটি হালকা, তো বেশি হচ্ছে না। আপনাদের এখানে না বৃষ্টি অনেক বেশি হয়েছে?
0: হ্যাঁ, অনেক বেশি হয়েছে গত পরশু দিন
1: মানে
0: রাত
1: বন
0: থেকে।
1: নদীর জল প্রায়,
0: হ্যাঁ, বিপদ সীমার উপর দিয়ে।
1: বিপদ সীমার উপর দিয়ে
0: হ্যাঁ, এটা কাল রাত
1: আমাদের
0: খবর পেয়েছি।
1: ভূমিতে হালকা জল বেড়েছে।
0: আচ্ছা, মানে একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই,
1: হ্যাঁ,
0: এখনো বৃষ্টি।
1: মানুষ প্রাণ শিবিরে মোটামুটি কিছু কিছু লোক এসেছে। তো আমি বলবো, মানে আকাশবাণীর মাধ্যমে যাতে সবাই যাতে সাবধানে থাকে, এবং যে এখন বৃষ্টি আরো হবে, যাতে ইলেকট্রিকের তার এবং বিভিন্ন কিছু যাতে দেখে চলাফেরা করে, তাহলে আমাদের যে জীবন সেটা আমরা রক্ষা করতে পারবো।
0: হ্যাঁ, সেটাই। আর প্রশাসনের তরফ থেকে তো সতর্কীকরণ করে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় আশ্রয় শিবির খোলা হয়েছে, এরকমও খবর পাচ্ছি। তারপর বিভিন্ন টোল ফ্রি বা বিভিন্ন নাম্বার দেওয়া হয়েছে, যেগুলো বিপদে পড়লে যোগাযোগ করবার জন্য। তো এগুলো সবাই খবর রাখবেন, আমরা আকাশবাণীর মাধ্যমে আপনাদেরকে বলছি। আচ্ছা, এই যে গানটা শুনতে চেয়েছেন, এটা কোন ছবি থেকে? গানটা পাগলু ছবি থেকে নাকি?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পাঠাচ্ছি আপনার জন্য।
1: ঠিক আছে, সবাইকে নিয়ে শুনতে চাই। শুনবেন অবিনাশ তেলি, অনুপ কুমার ভট্টাচার্য, শ্যামজি চক্রবর্তী, এবং আপনি শুনবেন।
0: আচ্ছা ঠিক আছে, পাঠাচ্ছি সবার জন্য। ভালো
1: ঠিক আছে,
0: থাকুন।
1: নমস্কার, ভালো থাকবেন।
0: নমস্কার।

0: নমস্কার
1: দাদাভাই।
0: নমস্কার, বলুন।
1: আমি সঙ্গীতা দেবনাথ চন্দ্রপুর থেকে বলছি।
0: আচ্ছা, বলুন।
1: তো দাদাভাই, আজকে আমাকে লতা দিদির কণ্ঠে এখানে গান শুনিয়ে দিন, আমি চলতে চলতে থেমে গেছি।
0: আচ্ছা,
1: ছবির নাম অবাক রাতের তারা, আর গানখানি আমি শুনবো আপনাকে নিয়ে, আর লালন ভাই, অসিত ভাই, আর বাদল কুটেল ভাই, আর দাদা শ্যামজিৎ দাদা, চিন্তু ভাই।
0: আচ্ছা,
1: নমস্কার দাদা।
0: নমস্কার। ঠিক আছে, ভালো থাকবেন।

0: हेलो नमस्कार सर, आमिर आबेन कुशाफा बोलती सर। कांसन रेवे गाने लाइन जो से एवं किसे कोटा किसु
1: কিছু কথা
0: কিছু কথা কিছু পরিচয় মনে মনে মন লাগে যায়,
1: কিছু কথা কিছু পরিচয়
0: মনে মনে মন গুলা যায়। কিছু কথা কিছু পরিচয় মনে মনে মন গুলা যায়, রঙা নাকি
1: দেখছি আমি।
0: গান গানি জারে নিয়ে শুনবো। প্রথম তো শুনবে স্যার, আপনারা শুনবে অভিনাথ দাদা, আর শুনবেন ঋষিকা দাজবোন, আর শুনবেন কৈলাসকে শুনবেন, আর শুনবেন মান দাদা, আর কুমার ঠিককে শুনবেন, অমলিকা বোন, পল্লী বোন।
1: আচ্ছা ঠিক আছে, প্রত্যেকের জন্য পাঠাচ্ছি, শুনতে থাকুন।
0: এখানে টক জাতলে প্রচুর ইয়ে মানে বন হয়েছে,
1: কি হচ্ছে
0: মানে ফ্যাট সবজি সব খালি নিছে, আর ইয়ে দূষণ মতন খালি নিছে,
1: ধস ধস পড়েছে, ধস পড়ছে, ভূমি ধস। বন্যা নাকি? বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, আর সাবধানে থাকবেন আপনারা। এখনো কিন্তু হ্যাঁ, সব দিকে কৈলাস শহরেও নদী তীরবর্তী এলাকাগুলো প্রায় ডুবে গেছে। আপনারা সাবধানে থাকবেন, এখনো পরিস্থিতি ভালো নয়, এখনো মেঘের ভাব ধরে রয়েছে, অনেক সময় হালকা হালকা পড়ছেও, সাবধানে থাকুন। হ্যাঁ সাবধানে থাকুন, সবাইকে সতর্ক রাখার ব্যবস্থা করুন। ঠিক আছে।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার নবেন দাদা।
0: নমস্কার,
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্য সিলিমি জেলা থেকে। যাই হোক, লাইনটা পেয়ে গেছি, ভালো লাগছে। আর গান তো অবশ্যই শুনব। আজকে আমাকে গান শুনিয়ে দেবেন একটি রবীন্দ্রসঙ্গীত। এরকম নিত্য তোমার যে ফুল ফুটে ফুলব না।
0: আচ্ছা,
1: আর বিশেষ করে আপনাদের ত্রিপুরাতে তো মানে বন্যা চোখ রাঙাচ্ছে, ঠিক না?
0: হ্যাঁ,
1: সেটা নিউজের মধ্যে দেখছি, মোবাইলের মাধ্যমে বা রেডিওতে। গতকালকে যখন আগরতলার স্থানীয় সংবাদ শুনছিলাম রাত্রেবেলা, তখনও শুনতে পাচ্ছি যে মানে আপনাদের দিকে বিশেষ করে কুমারঘাট বা কৈলাসহরের নদীর জলস্থিতি বাড়ছে। আসলে দেখুন, কয়েকদিন ধরে বিরাম কিন্তু বৃষ্টি হচ্ছে, তাই সেটা সম্ভব, সেটা তো বন্যা হবে। বা আমাদের এদিকে মানে ততটা নয়, তার থেকে কিছুটা কম রয়েছে, তবে আমাদের হয়ে যাবে সম্ভবত। কারণ এখন বর্তমানে আমাদের সিলিমি জেলাতে কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটা কিন্তু গোটা নর্থ ইস্ট কিন্তু হচ্ছে। তবে শ্রোতাদের সবাইকে মানে বিশেষ করে এই সময়ে সাবধানতা অবলম্বন করে চলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিশেষ করে গড়ের যে জিনিসপত্র গুলো গড়ে রাখার জন্য, বিশেষ করে নথিপত্র যেগুলো রয়েছে, বিভিন্ন কাগজপত্র, জমি জমার দলিল টলিল বা অন্য গুরুত্বপূর্ণ পত্র কাগজ, এইগুলো যাতে ঠিকঠাকভাবে রাখেন সেটি। আর অনুষ্ঠান সবাইকে নিয়ে গান শুনবো, বিশেষ করে জহরদা, অনুপদা, আশুতুদা, তারপর লালন বরান বিশ্ব রবীন্দ্রসঙ্গীতের জন্য, তারপর সবাইকে নিয়ে আপনি শুনবেন, ভালো থাকবেন।

0: নমস্কার।
1: নমস্কার দাদা।
0: হ্যাঁ বলুন।
1: আমি আশুতোষ দেবনাথ বলছি, কৈলাসহর থেকে।
0: হ্যাঁ,
1: আর দুদিনের বৃষ্টিতে তো অবস্থা খুব খারাপ করে দিয়েছে।
0: সেটাই,
1: আসলে বৃষ্টি কিন্তু ফাল্গুন মাস থেকেই হচ্ছে, তো ব্যাপারটা হচ্ছে এতদিন কিন্তু বৃষ্টিটা উপরের দিকে হয়নি, নিচের দিকে হয়েছে।
0: আচ্ছা,
1: আমরা যেটাকে আবার উজান বলি, মানে উজানে হয়নি, সেজন্য কিন্তু এদিকে জলটা বাড়েনি। তো মনে হচ্ছে এই গত দুদিন যে বৃষ্টিটা হয়েছিল উজানের দিকে হয়েছিল।
0: হ্যাঁ, উজান ফাটি মিলিয়ে সমস্ত দিকেই হচ্ছে।
1: হ্যাঁ হ্যাঁ, তো উজানে হলেই কিন্তু আমাদের কৈলাস শহরে ক্ষতি হয়। আর তাছাড়া ওই যে দেও নদীটা কুমারহাটের রয়েছে, সেই নদীর জল তো আবার মন নদীতেই পড়ে। আপনার কুমারঘাটেরও কিছু জায়গার অবস্থা ভীষণ বিপজ্জনক। ওই আমাদের নিয়মিত শ্রোতা বুলটি দাস, ওনার সঙ্গে তো কাল রাত 12টা অবধি যোগাযোগ আমরা রেখেছি।
0: আচ্ছা,
1: ওই জায়গাটার নাম হচ্ছে আপনার বিদ্যাসাগর পাড়া।
0: আচ্ছা,
1: মোটামুটি এই পাড়ার কেউ আর বাড়িতে নেই, সবাই চলে গেছে নিরাপদ স্থানে, কিন্তু ওরা কিন্তু অপেক্ষায় ছিল যে না, জলটা হয়তো বা নেমে যাবে, নেমে যাবে, নেমে যাবে। তো বিকাল থেকে রাত 9টা অবধি যে গতিতে জলটা বেড়েছিল, তারপরে কিন্তু সেই গতিটা ছিল না, খুব ধীরে ধীরে বাড়ছিল জল, অল্পের জন্য বেঁচে গেছে।
0: আচ্ছা আচ্ছা,
1: ঘরে ঢুকার মাত্র 5 ইঞ্চি বাকি, বুঝতে পারছেন।
0: আচ্ছা,
1: তো কিছুক্ষণ আগেও ফোন করলাম, বললো যে না দাদা, এখন তো আমাদের ঘর থেকে অনেক নিচে নেমে গেছে, 5-7 ফুট নিচে নেমে গেছে, মানে নদীর জল কিন্তু কমছে, নদীর জলটা কমছে, কিন্তু কিছু কিছু গ্রামের দিকে জলটা আবার ঢুকছে, কারণ ওই দিকটা নিচু জায়গা। যাই হোক, এটা একটা ভালো খবর, নদীর জলটা কমছে, আর বৃষ্টি যাতে আর না হয় সেটাই কামনা করছি। আর আজকে আশাজির কণ্ঠে একটা গান শুনিয়ে দিন। আশাজির বিখ্যাত একখানা অ্যালবাম রয়েছে, বউ কথা কও, 1988 রিলিজ হয়েছিল। আশাজি, স্বপন চক্রবর্তী, রাহুল দেববর্মন, এই মহান তিনজন এই অ্যালবামে রয়েছেন। আর গানটা হচ্ছে আজ দোলে মন কার ইশারাতে। মহান গীতিকার স্বপন চক্রবর্তী গানটির রূপ দিয়েছেন, আর রাহুল দেববর্মনজি সুর দিয়ে সাজিয়ে।
0: আচ্ছা,
1: পেয়েছেন দাদা?
0: হ্যাঁ হ্যাঁ পেয়েছি।
1: আর এই গানটা শুনবো আমাদের বিশেষ সঙ্গীত প্রিয় দাদা জহরলাল বর্মন মহাশয়, রামজিৎ চক্রবর্তী মহাশয়, লালন ভাই, বাদল ভাই, আমাদের শ্যামলী ভুন শুনবে, পিন্টু ভাই শুনবে, রাজেন্দ্র ভাই, আর নেটওয়ার্কের সকলে।
0: ঠিক আছে, প্রত্যেকে মিলে শুনুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন।

0: ভাই
1: বলুন।
0: আমি কুমারঘাট থেকে বলছি দাস।
1: হ্যাঁ
0: আমার আশুতোষ দাদা ভাই একদম ঠিক কথা বলেছেন,
1: আচ্ছা
0: জল নিয়ে সত্যি ওখান জল কমে যাচ্ছে, ভালো লাগছে।
1: হ্যাঁ হ্যাঁ
0: দাদা ভাই আমি একটি গান শুনবো, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, রবীন্দ্রসঙ্গীত।
1: আচ্ছা আচ্ছা জল কমে যাচ্ছে না?
0: কমে যাচ্ছে দাদা ভাই।
1: আচ্ছা, আর বৃষ্টির হাব ভাব কেমন?
0: হাত তো আসবে আসবে বাপ,
1: আচ্ছা
0: অন্ধকার কইরা রাখছে।
1: হ্যাঁ হ্যাঁ কৈলা শহরেও এমন অবস্থা। যাই হোক, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব বৃষ্টি মধ্যে একটা সীমাবদ্ধতা আসুক।
0: মনু মনু বৃষ্টি হন না দাদা ভাই, ফোন করছিলাম কবর করছি,
1: আচ্ছা
0: মনু হইলে তো আমরা খাইলিব আবার।
1: যাই হোক, এটা তো আমাদের হাতে নেই, আমরা শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, প্রকৃতি যেন আমাদের সহায় হন এটাই, আর আমাদের শুধু এটাই দায়িত্ব, নিরাপদে থাকা, সচেতন থাকা, সেটাই, প্রশাসনের সঙ্গে যোগাযোগটা রাখা, এরকম আর কি। ঠিক আছে, সতর্কে থাকুন, ভালো থাকুন, পরিস্থিতি
0: নিয়ে শুনবো দাদা ভাই, আপনিও শুনবেন।
1: ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ।

0: হ্যালো স্যার,
1: বলুন।
0: নমস্কার স্যার।
1: নমস্কার। হ্যাঁ, ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন?
0: আপনি মোটামুটি ভালো। জলটা কমে গেছে স্যার।
1: জল কোথায় কমেছে? আচ্ছা, আপনার এলাকার কি অবস্থা এই মুহূর্তে?
0: আমার এলাকা তো বহুত কয়া লাগছে স্যার।
1: আচ্ছা, হ্যাঁ, কি করা যাবে বলুন, সাবধানে থাকবেন।
0: আচ্ছা,
1: কি গান শোনাবো বলুন?
0: বেদনার বালু চরে।
1: কি আশায়? আচ্ছা, কি
0: বেদনার বালু চরে?
1: আচ্ছা, কি আশায় বাঁধি খেলা গোর, বেদনার বালু চরে। আচ্ছা,
0: আমার কাছে আছে আপনিও শুনবেন।
1: হ্যাঁ, নিশ্চয়ই।
0: ওকে স্যার, নমস্কার।
1: নমস্কার, ভালো থাকবেন।

0: নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: আচ্ছা,
1: আর একটা কথা বলি, মানে জানি না কি কারণে আমার ঠিক 11টাতে দুবার রিং হয়েছিল, কিন্তু জানি না কি কারণে ধরা হয়নি। এরপরে অনেক ট্রাই করেছি, অবশ্যই এখন আপনার সাথে কথা হচ্ছে, যাই হোক।
0: হ্যাঁ, কথা কথা যে হচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা।
1: হুম,
0: ঠিক আছে,
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
0: বলুন কি গান শোনাবো বলুন।
1: আজকে গানটা শুনতে চাইছি, গানটা হলো এরকম, গানটা গানটা হলো নচিকেতা চক্রবর্তীর গলায়, না নচি নচিকেতা না, এটা একটা লোকগীতি, মানে ফোক সং, বাড়ির পাশ বাড়ির পাশ।

0: দেখিলাম তারে বাড়ির পাশে আর শ্রীনগর। জানি না কোন শিল্পী গেয়েছেন, কিন্তু
1: এটা
0: গানটা ঠিক এভাবেই।
1: এটা
0: আর
1: অনেক শিল্পী গেয়েছেন, এটা লালন গীতি।
0: হ্যাঁ হ্যাঁ, লালন লালন স্যারের গান ঠিক আছে। মানে যদি মানে কি বলবো, যদি অ্যাভেলেবল হয় আমাদের কালিকাপ্রসাদ ভট্টাচার্যের গলায় যদি হয়, একেবারে সোনায় সোহাগা। আর
1: আচ্ছা,
0: মানে ভাল লাগছে যে আপনার সাথে কথা বলতে পেরেছি বলে, কারণ
1: অনেক
0: আমি আমি হাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু একটা গান আছে না, হাল ছেড়ো না বন্ধু, তোমাকে পেতেই হবে, আর পেয়েও গেলাম, খুব ভাল লাগছে। আর যাদের নিয়ে গানটা শুনতে চাইছি, অবশ্যই তাদের নাম বলার পালা। বিশেষ করে আমার খুব ভালো বন্ধু ছোট ভাই অবিনাশ তেলি শুনবে, বিশ্বজিৎ পাল শুনবে, তারপর সুমন মুহুরী, আর পশ্চিম বাংলা থেকে শুনবে আমাদের খুব ভালো শ্রোতা লালন লালন ঘরানি লালন ঘরানি। আর আমাদের প্রেমজিৎ বাবু তো আছেনই, উনি খুব ভালো শ্রোতা। প্রেমজিৎ বাবুর তো মানে কি বলবো, যতই বলবো ততই কম বলা হবে। তারপর মিঠুন চক্রবর্তী।

0: তারপর আমাদের সজল দা আছেন, সজল মালাকার, দেবজিৎ দাস, কার্তিক মালাকার, অম্বালিকা ভট্টাচার্য আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য। আর এই মুহূর্তে যারা রেডিওর পাশে আছেন সবার জন্য রইল, আর আপনি তো শুনবেনই, আপনাকে তো আর বলার অপেক্ষা রাখে না। ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।
1: ঠিক আছে, নমস্কার।

আপনি বেটা শুনতে চেয়েছিলেন অনুপবাবু কালিকা প্রসাদ ভট্টাচার্য মহাশয়ের কণ্ঠে, কিন্তু তার কণ্ঠে এটা আমাদের সংগ্রহে নেই। কিন্তু তারই খুব প্রিয় একজন মানুষ মনসুর ফকির, একজন প্রখ্যাত লোকসঙ্গীত ব্যক্তিত্ব পশ্চিমবঙ্গের, তার কণ্ঠে শোনা।

0: নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, আপনি বলুন।
1: নমস্কার স্যার।
0: হ্যাঁ বলুন।
1: আমি কথা বলছি জওহরলাল বর্মন কাছাড় জেলা থেকে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: বৃষ্টি হচ্ছে খুবই, তাই আপনার কথাগুলি স্পষ্ট শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের অনেক অসুবিধা হচ্ছে। তো আমি চট করে বলে ফেলি, স্বপন চক্রবর্তী লেখা একটি গান আমাকে শুনিয়ে দিবেন, রাহুল দেব বর্মনের সুরে সাজানো, আগুন ছায়া ছবি থেকে, আশাজি ও শৈলেন্দ্র সিং এর দ্বৈত কণ্ঠে। বলো বলো তুমি মোরে ভালোবাসা কাকে বলে, আগুন ছায়া ছবি থেকে, আশাজি ও শৈলেন্দ্র সিং এর দ্বৈত কণ্ঠে।
0: আচ্ছা আচ্ছা,
1: বলো বলো তুমি মোরে ভালোবাসা কাকে বলে, এই গানটি শুনিয়ে দিন।
0: আচ্ছা আচ্ছা,
1: আর আপনারা ভালো থাকুন সবাই, এই শুভকামনা করছি।
0: হ্যাঁ আপনারা,
1: নমস্কার।
0: হ্যাঁ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।

শ্রোতা বন্ধুরা, আজকের সুরের ভেলার সময় একেবারে ফুরিয়ে গেছে। আগামীকাল অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে নিশ্চয়ই কথায় সুরে ফিরে আসবো আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্যা পরিস্থিতি থেকে দ্রুত যেন আমরা মুক্তি পাই এই কামনা ব্যক্ত করছি। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপত্তায় নিরাপদে থাকার ব্যবস্থা কী করে নিশ্চিত করা যায় সেই চেষ্টা করবেন। এই কামনা করে, সবার সুস্থতা এবং মঙ্গল এবং নিরাপত্তা কামনা করে আজকের অনুষ্ঠানকে বিদায় নিচ্ছি। সুরের ভেলা এখানেই।

আকাশবাণী কুইলা শহর। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। দুপুর 12:05 উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান সপ্তসুর, 12:30 একই হিন্দি ছবির গানের অনুষ্ঠান, একটাই হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 1:05 বাংলা ছায়া ছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি, 1:30 বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে। দেশাত্মবোধক গান শুনবেন মাতৃবন্দনা অনুষ্ঠানে 1:40, দুপুর 2টায় শুনবেন ইংরেজি।

সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 ছড়ার গান, বিবিধ ভারতীর অনুষ্ঠান 2:30 থেকে রিলে করা হবে মুম্বাই কেন্দ্র থেকে। 3:00 হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। এর অব্যবহিত পরেই রিলে করা হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 রয়েছে কৃষি বিষয়ক অনুষ্ঠান ঘর গৃহস্থী।

সাতটায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 বাংলা সংবাদ রিলে করা হবে কলকাতা কেন্দ্র থেকে। 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাত 8:10 শুনবেন অনুভব হিন্দি ছবির গানের অনুষ্ঠান। 8:30 মিক্স মেলোডিস মিশ্র গানের অনুষ্ঠান। 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন ভজন। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 রবীন্দ্রসঙ্গীত। 10:20 বিশ্ব সংবাদ রিলে করা হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। এবং 10:30 জানিয়ে দেওয়া হবে আগামী কালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি, এবং সেই সঙ্গে 10:35 শেষ হবে অধিবেশনের। জানিয়ে দিলাম আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী কৈলাসহর।

আকাশমণি কৈলাসহর। এখন উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান, সপ্ত সুরে শুনবেন মেঘালয় রাজ্যের গান।

উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান সপ্তসুরে এতক্ষণ শুনছিলেন মেঘালয় রাজ্যের গান, আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে একই হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে আজকে শুনবেন সাহিবান ছবি থেকে নেয়া গান। প্রথম গান একসঙ্গে গেয়েছেন অনুরাধা পাড়োয়াল এবং জলি মুখোপাধ্যায়।

বা হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন সাহিবান ছবি থেকে নেওয়া গান। পরপর দুখানি গান শুনছিলেন, প্রথমে হরিহরণ এবং পরে অনুরাধা পাড়োয়ালের জলি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। এবারে গানখানিতে কণ্ঠ দিয়েছেন অনুরাধা।

একই হিন্দি ছবির গানের অনুষ্ঠানে। এতক্ষণ শুনছিলেন সাহিবান ছবি থেকে নেয়া বিভিন্ন গান, সবশেষ গানখানি শুনছিলেন আফরোজ বানুর কণ্ঠে। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। আকাশবাণী কৈলা শহর, এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শ্যামল মিত্রের কণ্ঠে শুনছেন ছায়াগীতিতে বাংলা ছবির গান। এ গানখানি শুনছিলেন বিবাহ বিভ্রাট ছবি থেকে। এবারে ছবি শ্রীকৃষ্ণ সুদামা।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতিতে শ্যামল মিত্রের কণ্ঠে আজকে শুনছিলেন বিভিন্ন ছায়াছবির গান। আজকে শুনলেন মুক্তি স্নান, বিবাহ বিভ্রাট, শ্রীকৃষ্ণ সুদামা, রূপসী, কাজল, শখের চোর এবং সচিমার সংসার ছবি থেকে নেয়া গান। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কৈলাসহর, অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। সাম্প্রতিক বিশ্বে জটিল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই ভারত ও অস্ট্রেলিয়ার অংশীদারিত্বের মূল ভিত্তি বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। 2030 সালের মধ্যে ভারত অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। ইরানও মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে। ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, তিন দিনের সফরে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেলবোর্ন পৌঁছন। সেদেশে পৌঁছানোর পরেই ভারতীয়রা যেভাবে তাকে স্বাগত জানিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ায় ভারতের হাই কমিশনার নাগেশ সিং বলেছেন, শ্রী মোদী তৃতীয়বারের জন্য অস্ট্রেলিয়া সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। অভিন্ন কৌশলগত স্বার্থ এবং অংশীদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা মজবুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা বিষয়ক যৌথ ঘোষণাপত্র আজ প্রকাশ করেছেন। এই ঘোষণাপত্রে উভয় নেতাই ভারত অস্ট্রেলিয়া সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। এর মধ্য দিয়ে ভারত ও অস্ট্রেলিয়া একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং স্বীকার করে নিয়েছে যে আঞ্চলিক নিরাপত্তার জন্য কার্যকর সামুদ্রিক সহযোগিতা অপরিহার্য। যৌথ ঘোষণার পর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যৌথ লক্ষ্যের ক্ষেত্রে সামুদ্রিক সহযোগিতার কেন্দ্রীয় ভূমিকার উপর জোর দেন।
1: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, आज हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
0: বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা অর্জন এবং 2070 সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনা এবং 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা নিয়েছে। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম যোগানের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।
1: हम भारत में हाइड्रो प्रोजेक्ट्स, ग्रीन हाइड्रोजन, सोलर मॉड्यूल्स और विंड मिल्स के लिए मैन्युफैक्चरिंग इकोसिस्टम तैयार कर रहे हैं। भारत ने 2030 तक 500

0: गीगावाट रिन्यूएबल एनर्जी और 2070 तक नेट जीरो का लक्ष्य रखा है।
1: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দৌড়ে রয়েছে। ভারত অস্ট্রেলিয়া সম্পর্ক সুসংহত ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত হয়েছে। ভারতের জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিলে অস্ট্রেলিয়ার প্রধানের অতিরিক্ত 500 মিলিয়ন বিনিয়োগের কথাও তার বক্তব্যে উঠে আসে।
2: We share a focus on deepening and diversifying the relationship between our countries so we can continue to grow from strength to strength. Today we have done exactly that across the breadth of our relationship. With new landmark agreements, we are expanding our relationship across defence and security, education, science and technology, and energy security and critical minerals. Prime Minister Modi and I have released a joint declaration on defence and security cooperation to deepen our practical partnership.
1: তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার সঙ্গে বেশ কিছু মৌচুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইন্দোনেশিয়ায় যানবাহন শৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রীর সফর সঙ্গে আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত জানিয়েছেন, দিল্লি কলকাতা বা বেঙ্গালুরুর মতো ভারতের বড় বড় শহরের মানুষ যখন ইন্দোনেশিয়ায় বেড়াতে যান, তখন সেখানকার রাস্তায় পা দিয়েই যে জিনিসটা তাদের সবচেয়ে আগে চোখে পড়ে তা হলো এক অদ্ভুত শান্ত পরিবেশ। এমনকি ব্যস্ততম রাজধানী জাকার্তায় রোজ হাজার হাজার গাড়ির ভিড় লেগে থাকলেও আমাদের চীনা শহরের মতো সেখানে অহেতুক বিরক্তিকর হর্নের আওয়াজ একেবারেই উধাও। ইন্দোনেশিয়ার ট্রাফিক শৃঙ্খলা দেখলে মনে হয় এটা যেন ওখানকার মানুষের একটা রোজকার নিয়ম। আসলে ইন্দোনেশিয়ার চালকেরা হর্ন বাজান শুধুমাত্র চরম বিপদে পড়লে বা অন্য কাউকে সতর্ক করার জন্য, তাছাড়া বাকি সময়টায় ধৈর্য এবং পারস্পরিক সম্মান বজায় রেখে রাস্তায় গাড়ি চলে। ইন্দোনেশিয়ার জীবনযাত্রায় অপ্রয়োজনীয় হর্ন বাজানোকে সাধারণত অভদ্রতা হিসেবে দেখা হয়। আমাদের মতো দেশের পর্যটকদের কাছে যেখানে হর্ন বাজানোকে গাড়ির একটা আবশ্যিক অংশ বলেই ধরে নেওয়া হয়, সেখানে ইন্দোনেশিয়ার এই শান্ত আর নীরব রাস্তাঘাট সত্যই এক দারুণ স্বস্তির অভিজ্ঞতা এনে দেয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ভুবনেশ্বরের ওড়িশা কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভারতের গভীর সমুদ্রের মৎস্য সম্পদের দীর্ঘমেয়াদী ব্যবহারের লক্ষ্যে এক যুগান্তকারী জাতীয় প্রকল্পের সূচনা করেছেন। ব্লু ইকোনমি বা সমুদ্র নির্ভর অর্থনীতিকে দেশের সমৃদ্ধির এক অন্যতম হাতিয়ার হিসেবে বর্ণনা করে তিনি যুব সমাজকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর মৎস্য চাষ এবং সামুদ্রিক পেশাকে আপন করে নেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে এই ক্ষেত্রটি আগামী দিনে বিকশিত ভারত গড়ার প্রধান ভিত্তি হয়ে উঠবে। দেশে কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে সরকার এক বড় উদ্যোগ নিয়েছে। এ পর্যন্ত দেশজুড়ে কৃষকদের প্রায় 22 লক্ষ কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়েছে, যার মোট মূল্য 9,404 কোটি টাকা। দেশের কৃষিকাজে উৎপাদন বাড়াতে 2014-15 সালে এই প্রকল্প চালু করা হয়েছিল। এর লক্ষ্য হল জমি তৈরি, বীজ বোনা, জলসেচ, ফসলের সুরক্ষা এবং ফসল কাটা থেকে শুরু করে তা ঘরে তোলা পর্যন্ত চাষের প্রতিটি ধাপে আধুনিক মেশিন ও উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানো। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এর জবাবে তেহরান, বাহরিন, কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘাত তীব্র হয়ে উঠেছে এবং পারস্য উপসাগরে যুদ্ধ অবসানের লক্ষ্যে করা অন্তর্বর্তীকালীন চুক্তিটি অস্তিত্বহীন হয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে চলাচল করা জাহাজগুলির ওপর ইরানের সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতির ভঙ্গ হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই এই হামলা চালানো হলো। এর আগে গতকাল ভোরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বেশ কিছু সামরিক ঘাঁটি এবং বন্দর এলাকায় আঘাত হানে। ওমান উপকূলের কাছে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার প্রেক্ষিতেই ওই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছিল। আজকের আক্রমণ ও পাল্টা উভয় পক্ষের দিক থেকেই আরও বড় আকারের ছিল বলে মনে হয়েছে। মার্কিন নৌবাহিনীর পঞ্চম বাহিনীর সদর দপ্তর বাহরিনে অন্তত দুবার সাইরেনের শব্দ শোনা গেছে। বাহরিন, কুয়েত বা কাতারে ক্ষয়ক্ষতির বিশেষ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে সেদেশের দিকে নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলি প্রতিহত করা সম্ভব হয়েছে। বাহরিন ও কুয়েতে হামলার দায় ইরানের রেভলিউশনারি গার্ড স্বীকার করেছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ইরানের বিভিন্ন স্থানে প্রায় 90টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তারা ছবিও প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের অবাধ স্বাধীনতা ফিরিয়ে আনাই এই আক্রমণের উদ্দেশ্য। জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় গতকাল নিরাপত্তা বাহিনী জঙ্গিদের একটি গোপন আস্তানা খুঁজে বের করেছে এবং সেখান থেকে দুটি হ্যান্ড গ্রেনেড

0: করেছে। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানিয়েছেন যে ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা জঙ্গিদের সহায়তাকারী হাজী লাতিফের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার বিল্লাওয়ার এলাকার উঁচু পাহাড়ি অঞ্চলে এই আস্তানাটি খুঁজে পাওয়া যায়। রাবাগের বাসিন্দা লাতিফকে গত 2 জুলাই গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে কয়েক বছরের সীমান্ত পেরিয়ে 1 ডজনের বেশি জঙ্গির অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগ রয়েছে এবং পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদ করছে। হিরানগর সেক্টরের বাবিয়া সীমান্ত গ্রাম থেকে গতকাল সন্দেহভাজনক ব্যক্তিকে আটক করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী। নিজেকে প্রেম বলে পরিচয় দেওয়া বছর 45-এর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এর পর্ব শুরু হবে আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1টায়। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধেই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে চলেছে নরওয়ে। ওই দিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আর একবার। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। সাম্প্রতিক বিশ্বে জটিল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্বের মূল ভিত্তি বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।
1: বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান বেলা এখন রয়েছে মাতৃবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন সমবেত কণ্ঠে।

মাতৃবন্দনা অনুষ্ঠানে এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন দেশাত্মবোধক গান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে ইংরেজি সংবাদ।

এতক্ষণ ছড়ার গান শুনছিলেন আকাশবাণী কৈলাসহর। এখন বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে

ছড়ার গান শুনছিলেন আকাশবাণী কৈলাসহর। এখন বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে

এতক্ষণ শুনলেন বিবি ভারতীর অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, 6:30 কিষাণবাণী। কিষাণবাণীতে আজ শুনবেন আঙ্গুর চাষ নিয়ে আলোচনা। সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 8:10 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অনুভব, 8:30 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান, রাত 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন ভজন, 9:30 শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 10:20

মিনিটে শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ, আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:30 শুনবেন আগামী দিনের অনুষ্ঠান পরিচিতি। শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: ঘর গৃহস্থির আসরে আমরা আজকে আইছি। দাদা, এই জায়গাটার নাম কিতা?
1: বিলাসপুর।
0: বিলাসপুর। আর দাদার নাম কিতা?
1: বিজেশ চৌধুরী।
0: বিজেশ চৌধুরী। তো আপনাকে আবিষ্কার আপনার লাগাইছেন না কিতা?
1: অল্প লাগাইছি।
0: লাগাইছেন আবিষ্কার? তো এই যে আবিষ্কার যে লাগাইছেন, এটা কিতা ধানের বীজ লাগাইছেন?
1: তা কাবেরী।
0: কাবেরী লাগাইছেন। তো এমনি যে ব্লক থেকে যে দেয় বীজ, এটা কিতা আপনি পাইছেন নানি?
1: ব্লক তো না, তো আনছি না,
0: মানে ওখানে দিছেন আপনি?
1: ইও না আর যেটা দিছে এটা এই লোকে ইও এই গুমতি।
0: আচ্ছা আচ্ছা,
1: এই গুমতি লাগাইছি না, এটা সাইলো লাগাইছি।
0: ও, সাইলো লাগাইবা। তো এই যে অখন যেটা লাগাইছেন, মানে গুমতির যেটা দিছিল, এটা সাইলো লাগাই লাগে এই বীজের কোনো অসুবিধা হইতো না?
1: না না, এটা আনছি সপ্তাহ দিন আগে।
0: আচ্ছা, তো সাইলের সময় আবার তারা বীজ দিব না নি?
1: অন্ত এটা কইতাম পারতাম না, আমি তো সারে লাগিয়ে গেছি, বীজ আছে দেখছি লই আইছি।
0: আচ্ছা, মানে এটা আপনি আউসের আউস ধানের বীজ আনলিছেন না কিটা?
1: না না, এটা তো ইয়ো গুমতি, গুমতি তো সাইল লাগানি যায়।
0: আচ্ছা,
1: আউসের সময়ও লাগানি যায়।
0: আচ্ছা, তো ওখানে আপনি লাগাইছেন কিটা ধান লাগাইছেন? হইলা
1: কাবেরি লাগাইছেন।
0: কাবেরি লাগাইছেন। এটা কিটা আমরা কিটা আগে কিটা কোনো সময় ব্লকের ধান আছিল না কিটা? না, এটা আমরা স্থানীয় আছি।
1: এটা ব্লকেরও আছিল ধান, তো ব্লকেরও থাকে।
0: এটা
1: আমরা গড়ত আসতে থাকতে ওই জায়গার কি লোকের।
0: আচ্ছা, তো মোটামুটি এই যে ধানগুলো যে লাগাইছেন আপনি, আপনি কিটা কী পদ্ধতিতে আপনার লাগাইছেন?
1: এটা আমি লাইনেও লাগাইছি।
0: এমনি এসআরআই করছেন না?
1: এসআরআইয়ের মতোও লাগাইছি।
0: লাগাইছেন। এমনি আপনি ইয়ে দিয়েছেন, মানে কয় গাছা করি আপনার রয়েছেন?
1: এটা তিন গাছা চার গাছা, এটা এটা হাতের মধ্যে উঠে আর কি।
0: তো এটা তো বেশি হয়ে যায়, এসআরআই তো আপনার
1: বেশি হইলেও এটা অসুবিধা হয় না, কারণ এটা তো লাগাই আমরা।

0: আচ্ছা, এমনি লাইন করেই লাগাইছেন?
1: লাইন করে লাগাই।
0: আচ্ছা, তো মোটামুটি আপনি এই যে ক্ষেতটা যে আপনি শেষ করছেন, হ্যাঁ, এটা কতদিন হয়েছে?
1: সাতটা দিন হয়ে গেছি শেষ করে।
0: 7টা দিন, মানে জ্যৈষ্ঠ মাসের,
1: জ্যৈষ্ঠ মাসের
0: আপনি লাগানি শেষ করছেন। তো অ্যাকচুয়ালি এই সময়টা আপনার একটু বেশি হয়েছে নানি, একটু আগে লাগাইতে আসলেন? আগে তো
1: না না, আরো পরে তো লাগানি
0: আউশ
1: ওখানে লাগার, মানে যে আম্পির পরেও লাগায়,
0: আম্পির পরে তো আপনার শাইল ধানের ইয়ে লাগাইব না,
1: তখন আউশ লাগাইলে হয়। এটা আর কি ভাদ্র মাসের লাস্টে কাটা পড়ব।
0: আচ্ছা, আর আপনারটা কবে কাটা পড়ব?
1: আমরা তো ভাদ্র মাসের প্রথম
0: প্রথম দিকে অখন যারা লাগাইবো, এটা হচ্ছে ভাদ্র মাসের লাস্টের দিকে,
1: লাস্টে কাটা পড়ব।
0: তো আপনি তো ভাদ্র মাসে হইতে তো আবার শাইল ধান আপনার লাগাই দিবা?
1: না না, শাইল ধান তো শ্রাবণ মাসে লাগাই দিই।
0: আষাঢ় শ্রাবণ মাসে লাগাই দিবা? আচ্ছা, তো ওখান তো দেখছি আপনার এই আপনার কি দেখো যেন অম্বাবতীর পরে বোধ হয় আলি উলি ফালাইব,
1: সেও হয়তো ফালাইছে,
0: ফালাইছে,
1: সেও ফালাইব পরে, আমরা পরে ফালাই।
0: তো এখন যেটা লাগাইতেছে এটা আউশ ধানই লাগাইতেছে?
1: এটা আউশ ধান।
0: আচ্ছা, তো আপনার এখানে
1: আবার সেও মতিও লাগার মনে হয়।
0: তো আপনার এখানে কিটা আর বাকিরা করুন নি আর আউশ ধান?
1: অথচ
0: কিন্তু আউশটা কিন্তু একটা ফাঁকে কিন্তু হয়ে যায় ফসলটা,
1: কষ্ট আর কি লইতে লাগে,
0: একটু লইতে কষ্ট, ঠিক আছে, অনেক সময় ধরেন জলই গেল। বাস্তুঘাত লাগাইবেনি, মানে শীতকালীন সবজি লাগাইবেন আগে?
1: হ্যাঁ, যেটা আমার কাছে থাকবো, আমার তো নিজের ক্ষেত নাই, এটা তো অন্যের ক্ষেত করি, যেটা আমার কাছে থাকবো ওটার মধ্যে লাগাইনি।
0: মানে আমি যেটা বলছি ওই যে
1: ওইটার মধ্যে বাস্তু লাগানিব, আমি লাগাই বা অন্য
0: লাগাই। তো এটার মধ্যে আগে আগে কিটা লাগাইছিল আপনি?
1: আগে তো বাস্তু আছিল,
0: মানে কিটা মিষ্টি কুমার আছিল,
1: মিষ্টি কুমার আছিল, ফরাস আছিল।
0: আচ্ছা আচ্ছা, তো এই যে
1: শস্য আছিল,
0: তো এই যে এখনো তো দেখা যায় বাজারে মিষ্টি কুমারের যোগান দেখা যায়, আছে
1: আছে।
0: তো এটা কিটা ওই গতবারের লাউটা নেই?
1: ওই তো এবার যেন উঠল
0: ফসলটা, বলতে আমি মানে এই যে শীতকালীন সময় যে
1: 17 মাসও যেটা উঠছে,
0: হ্যাঁ
1: জ্যৈষ্ঠ
0: মাসে আপনার সব শেষ করে দিয়েছেন? ওখানে যা আছে আপনার আগামীতে আপনার বীজ লাগাইবেন? তো অনেকে যে হয় এই বীজে আপনার ফলনটা কম হয়?
1: ফলন কম হয় না, হতইছে জল টল লিটার কারণে অনেক সময় ফলন কম
0: হয়,
1: ক্ষতি টিকে যায়। আমি গতবার যে আমি লাগাইলাম দেখলাম তো ক্ষতি টিকে আইছে।
0: এটা মানে আপনারা ওই আগের বীজ ধরে রাখছিলেন?
1: হ্যাঁ, ডিবির বীজ লাগাইছিলাম।
0: আচ্ছা,
1: ডিবির বীজের ইয়েটা রাখি লইছে কি লাউটা?
0: আচ্ছা,
1: ওই লাউ তো নেই যে বীজটা হইব, ওইটা দু তিনবার করা যায়,
0: দু তিনবার করা যায়। আচ্ছা আচ্ছা, তো এমনি আর আপনার বর্ষা মাইয়া সবজি উজি আর আপনার কিছু নাই?
1: না পারছি না, এটা
0: কারণ আপনার
1: বৃষ্টির কারণে।
0: গত ইয়েতে তো আপনার দেখছিলাম বেশ আপনি খারকুল চাষ করছিলেন।
1: খারকুল তো বার নষ্ট হয়েছে,
0: এটা কারণটা কি?
1: জল জমে যায় কি বিষটা,
0: মানে এটা তো আপনার আগেও তো যন্ত্রণা নেই?
1: আগে বিষটা একটু ঘুষা আছে, বছর বছর তো মাটি ক্ষয় হয়ে যায়।
0: আচ্ছা, এই কারণে আর অতিরিক্ত বৃষ্টি বোধ হয় আপনার?
1: বৃষ্টির লাইন মানে সঠিকভাবে হয়েছে না,
0: অন্য
1: ফসল লাগাই।
0: তো এই বেগুন থেকে আপনার সেরা করতে পারতো না?
1: আগে দেখতাম, আছে এখনো দুই এক গাছ লাগায়, এটা পাওয়া যায় না সবসময়।

0: শীতের সময় তো কম ধরে অগ্রহণ মাস পর্যন্ত ধরে
1: আর কি,
0: অগ্রহণ মাস পর্যন্ত ধরে, এরপরে গাছ রাখা যায় না তো ঠিকভাবে,
1: ঠিকভাবে রাখা যায় না। আচ্ছা, তো এখানে তো আপনার তো মানে খাকরুন ছাড়া তো আপনার মোটামুটি আরো সপ্তাহ আছিল বা একটা, যে আপনার যে মদন খোঁজের মতো করছিল
0: এটাও লাগাইতাম পারছি
1: না, এবার লাগাইছেন না নি, এখানে লাগাইল না,
0: ওই তো ইয়ার কারণেও লাগাইতাম পারছি না, নাইলে তো খারগুলো হইল না।
1: আচ্ছা,
0: বন বৃষ্টি থাকা চৈত্র মাসে থাকায় পারছি না, আর ফাল্গুন মাসও তুলি লইছে তারা রয়েছে, তুলছিলাম না বলে চৈত্র মাসও তুলমো, ডাটা দিছিলাম চৈত্র মাসও তুলমো আর তোলা হয়েছে,
1: মানে আপনি একটা জায়গার মধ্যে বিভিন্ন ফসল ফলাইছিলাম এই কারণে গিয়ে আপনার বুঝা,
0: এটা ফার্সি না নাইলে তো এটা ফাল্গুন মাসও তুলে নিলাম না।
1: আচ্ছা,
0: ডাটা রয়েছিল আর ডাটা থাকার কারণে ওই জায়গাটা ফ্ল্যাট রয়েছে, আর ওই বৃষ্টির জল জমে যায় গিয়ে আর কি,
1: ওই বৃষ্টির জল জমার কারণে
0: তুলতাম
1: গাছের গুরুতে,
0: হ্যাঁ দুই দিন খরা দিলে দুই দিনে মাটি শুকাইলো, তিন দিনের দিন আবার বৃষ্টি
1: লাগলো, এবার তো অতিরিক্ত বৃষ্টি, এটা তো বুঝতে ধানের লাগে বালা না, এটা
0: ধানের লাগে বালা, এখন ধান কিতা করবো যদি আবার ধান ওই রকম খরা দেয়।
1: আচ্ছা, না এখন বৃষ্টিটা দিলে তো আরো বেশি দিলে তো এখন যে পজিশনে আছে এই বৃষ্টি,
0: এখন তো বৃষ্টি অল্প অল্প লাগে, এখন তো বৃষ্টির সময়ও,
1: আচ্ছা আচ্ছা, না এখন তো বৃষ্টির সময়ও, বৃষ্টি তো
0: বৃষ্টিটা তো আগে বেশি দিলেছে, এখন তো পাঁচ ছয় দিন ধরে বৃষ্টি কম,
1: বৃষ্টি কম আছে,
0: আচ্ছা মেঘ আছে আকাশে এলে বৃষ্টি কম।
1: তো এমনি যে আপনার ওই যে সাইল যে আউস যে আপনি লাগাইছেন এটা আপনার কিন্তু সার রাসায়ন সার ব্যবহার করছেন না,
0: না না
1: খেতে
0: মানে অল্প দিতে লাগবো, পরে
1: পরে দিবা, আর এমনি তো সার হিসেবে আপনাকে দিয়েছেন
0: কিছু দিছি না, মাটিতে মানে
1: চাষ করিয়া দিলেছেন, ট্রাক্টর ট্রাক্টর দিয়ে দিয়েছেন। আচ্ছা, এই যে ট্রাক্টর দিন যে না আগে যে আপনার যে মনে করেন গরুর দিয়া হাল চাষ করা হইতো, এটা কোনটা বালা হন যেন
0: বালা তো গরুরটাই,
1: গরুরটাই বালা,
0: এখন হইল আধুনিক যুগ, এখন একদিনে দুই কেয়ার মানুষ রেডি করে লিত
1: পারবো,
0: পারবো আগে তো আধানি করছে একটু ডাবতো, কোন একটু উপরে দিয়ে যাইতো, মানে ইয়টারে দৌড়ে রাখতো জলটারে, আর ট্রাক্টরে তো এটা সমান হরিলা এক সমানে যায়,
1: এক সমানে যায়, তবে তার খুব বেশি নিচে যায় না, বুঝলি
0: না, বেশি নিচে যায় না, যায় নিচে একবারে কম যায় না, যায় এটা হইলো লাঙ্গলটা বানি রুপে।
1: আচ্ছা, তো আপনার যে মোটামুটি এই যে এই যে খাসটা যে করুন এটাও তো বোধহয় আপনার বোধহয় একদম ঘন্টা হিসেবে বোধহয় ইয়ে করুন ট্রাক্টর যাব চালাই,
0: হ্যাঁ ঘন্টা হিসেবে।
1: আচ্ছা, তো এই যে জ্ঞান ঘন্টা হিসেবে চালাইয়া আপনারা তো চাষ হতে বোধহয় এরম দিতে পারবেন না বোধহয়,
0: ওই তো চারটা
1: জলের
0: সুবিধা বলতে এখন তো আমরা এদিকে মেশিন নষ্ট,
1: আচ্ছা
0: নাইলে এমনি জলের সুবিধা আছে,
1: মানে মেশিন দিয়ে তো আর জল হয় না আপনার,
0: আপনার
1: দেখলাম তো অনেক বড় বড় ফুসুনি আছে, এটাতে নিয়ে জল দিলে
0: এটার তো না দেওয়া যায়।
1: আচ্ছা আচ্ছা, মানে জলের লাগে আপনার কোন সমস্যা নেই,
0: জলের সমস্যা নেই,
1: জলের সমস্যা নেই, তো মোটামুটি যে এইবার যেটা আপনি আউসার যেটা আপনার কররা, হ্যাঁ বা আগেও কিটা করছেন কিরম পাইছিলা,
0: না মিলে মোটামুটি দেড়াটুর রকম দূর মিলে,
1: দেড়াটুর মতো আপনি আপনি পাইলেন, মানে এরপরে আসে না ফলনটা আপনার বেশি ওর বা কম ওর,
0: এটা বছরের তালে এক বছর এখনো মনে হয় তো খারাপ হয় না,
1: মানে এটা তো এই জায়গার মধ্যে আমরা কয়বার করছেন আপনি আউসার লাগাইছেন,
0: এটা তো বছর বছরে ওই রকম হয়।

0: মনে করেন গতবার আমি যেটা লাগাইছি বা এর আগেরবার যেটা লাগাইছি মানে ধান হয়েছে বা গতবার একটু বেশি হয়েছে কিবা এরকমের একটা হিসাব আছে
1: আপনার? খারাপ হয়েছে না ধান, আর এবার তো বছরের তাল দেখা যায় ভালো আছে,
0: মানে ওখানে মন তো ভালো আছে।
1: আচ্ছা,
0: তো এমনি ওই জৈব সারও আপনি দিন না, ওই রাসায়নিক সারও দিন না? এটা
1: রাসায়নিক সার আরও তো গরু ডিগ্রে উড়া দেওয়া হয়,
0: রাসায়নিক
1: সারের পরিমাণটা হইলো গিয়া ধানের উপরে নির্ভর করে, আমরা ধান এটার মধ্যে তেমন সার লাগে না। আর যদি ওই যে
0: সারও তো আপনার কম লাগে
1: লাগে, সার যেটি দিবার এটিও লাগে, বুঝলে? কিছু কিছু ধান আছে এটির মধ্যে সার কম লাগে, নাইলে ধান ফরি দিব।
0: আমন
1: ধান হয়
0: আমরা মনে আছে যে পৌষ সংক্রান্তির আগে আমরা যে বুলুক বানাই যাও ওই
1: কোনটা তিন চারি হাত লম্বাই যায়
0: এমনি। কিন্তু আপনার যে এখন গরু আছে না, আপনার গরু
1: গরু আছে
0: দুধ দেয়নি ওখান কিন্তু ঘি তুললাম
1: না, এবার ঘি তুললাম না, এবার
0: যেমন
1: শহরে দেয় 25 দিনে তারা 72 গাড়ি রান্ধা খাইতো, আর আমরা 45 দিনে, কারণ আমরা খাওয়া লাগে না।
0: আপনার লাকড়ির ব্যবস্থা আছে?
1: লাকড়ির ব্যবস্থা আছে, সবের তো আর ব্যবস্থা নাই, একজনের আছে আর একজনের তো নাও থাকতে পারে।
0: তো এই কারণে আপনি এখন গিটার ইয়োতার
1: না না আগুন লাগে তো বেশি।
0: আচ্ছা আচ্ছা, তো মানে নাইলেও তো এটার থেকে আপনার একটা ইনকাম থাকলো না কিন্তু?
1: হ্যাঁ,
0: এটা তো একটা করতে নাই সুযোগ নাই
1: না, সরকার 45 দিন খরচে আমি আর 500 গ্রাম ঘি তুললে 500 গ্রামে গিয়ে তো আর বাজার হইতো নাই, দরকারও নাই।
0: যুদ্ধকালীন
1: তো শহরের মানুষের লাগিয়ে 45 দিন হইতো, গ্রামের মানুষে তো মানুষও মনে করে না।
0: এখন বোধ হয় 45 দিন আপনার কইছেন, কিন্তু গড়ে ভরটা বোধ হয় শহরও বোধ হয় 29 দিনের মতো যায় বোধ হয়।
1: আমরা 45 দিনেও পাই না অনেক সময়,
0: অনেক সময় 30-40 দিনেও পাওয়া যায় না,
1: গ্যাস হয় না, আমরা 45 দিনেও হই না অনেক সময়।
0: আচ্ছা, তো আপনারা তো এখান থেকে উদ্ধার সংগ্রহ করেন?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তো সেই হিসাবে আপনার এই কারণেও আপনি গি আপনি এবার
1: না এবার গিয়ে হারাম না আমরা।
0: আচ্ছা, তো মোটামুটি এখন এমনি তো দেখলাম আপনার আর কোনো ফসল ফসল আপনার এখন আর নাই
1: না,
0: তো ওখানে আর কোনো কিছু মানে প্রস্তুতি নিবানি কিটা লাগাইছে না লাগাইছে?
1: আপনার
0: এখানে তো বেশ ভালোই যাচ্ছিলাম আপনার খাকরুল হইতো,
1: এবার তো খাকরুল না হওয়ায় আমি সমস্যাতে আছি।
0: সমস্যাতে আছেন? তো যাই হোক, মানে এখন আর কিটা করবা, কিছু তো করারও নাই
1: না।
0: এখন আপনি ওই মানে আউশ ধানের অপেক্ষা করবা,

0: কলকাতা আপনি লাগাই বা তো এর মধ্যেও তো কিছু আপনি লাগাইতে পারতেন না আপনার এই জমিনের মধ্যে?
1: এটা তো আমি কইলাম যে এই জায়গাটা মানে ইয়ে করা যান না,
0: বৃষ্টি হলে এটা অসুবিধা হয়ে যায়,
1: আমি ঠিক করতাম পারতাম না জায়গাটা।
0: আচ্ছা আচ্ছা, ভালো লাগলো, যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইবো। নমস্কার।
1: নমস্কার।
2: আগামী 12 জুলাই সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 2-1 জায়গায় হালকা তাকিয়া মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30-32 ডিগ্রি এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 8 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 98% এবং 80% থাকতে পারে। এই পরিস্থিতিতে আমরার করণীয় কাজ, বৃষ্টিপাতের ফলে জমির তস এখন মোটামুটি স্বাভাবিক আছে। জমির এই তস আমন এবং আউশ উভয় দানের লাগিয়াই অনুকূল। একইভাবে সবজির জমিতে এই তসের ফলে আপাতত জলসেচের প্রয়োজন হইত না, তবে যেহেতু আগামী দিনগুলি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তাই জমির নালা পরিষ্কার করিয়া রাখতে হইব, জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বাড়াইতে হইব, দীর্ঘমেয়াদি টেকসই ব্যবস্থার লাগিয়া জৈব সার অধিকতর কার্যকরী, কারণ এগুলি মাটির গুণমান পুনরুদ্ধার করে জল ধরিয়া রাখতে সাহায্য করে, উপকারী অণুজীবের সক্রিয়তা বৃদ্ধি করে। গত সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ বিগত সপ্তাহের তুলনায় কিছুটা কম হওয়ার কারণে ধানের জমিতে জলস্তর প্রয়োজনের তুলনায় কিছুটা কম থাকতে পারে। যেসব জমিতে ধানের পাশ কাটি আইসে সেখানে প্রাথমিক অবস্থায় 2-3 সেন্টিমিটার জলস্তর ধরিয়া রাখতে হইব। পর্যায়ক্রমে সর্বোচ্চ পাশ কাটি বের হওয়া পর্যন্ত 5 সেন্টিমিটারও নিয়ে যাইতে লাগব। বাদাম এখন প্রাথমিক বৃদ্ধির পর্যায়ে আছে, বপনের 45 দিন অবধি জমি আগাছামুক্ত রাখলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। যে সমস্ত জমিতে আগে বীজ লাগানো হয়েছে এখানে মূলের সহজ বৃদ্ধির লাগিয়া জমির মাটি তুলিয়া দিতে হইব। এই সময়ে আর্দ্র ও মেঘলা আবহাওয়ার জন্য শসা মিষ্টি কুমড়া ইত্যাদি ফসলের কাণ্ড পচা বা কাণ্ডক্ষরণ এবং পাউডারি মিলিডিও নামক রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। প্রতিকারের লাগিয়া যথাক্রমে কপার অক্সিক্লোরাইড এবং সালফেক্স 2-3 গ্রাম প্রতি লিটার জলে গুলিয়া স্প্রে করতে হইব। গরম এবং আর্দ্র আবহাওয়ায় প্রাণীর অস্বস্তির কারণ, এর লাগিয়া প্রাণীর খাদ্য রাতের দিকে দিন, সকালে বা বিকালের দিকে যখন তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকব তখন চড়তে দিন এবং যথাসম্ভব টাটকা সবুজ খাদ্য দিতে লাগব। সকাল ও বিকালের মাঝখানে প্রাণীর ছায়ায় রাখিয়া প্রোটিন এবং খনিজ খাদ্য দিতে লাগব। গোখাদ্য পরিপাক এবং গ্রহণের প্রক্রিয়া ঠিক রাখতে ঘাস এবং খড় ছোটো ছোটো টুকরা করিয়া খাটিয়া সন্তুলিত দানার সঙ্গে মিশাইয়া খাইতে দিন। জল হারাইয়া যাতে যায় গিয়া এই ব্যবস্থাটা আমরা সবসময় করিয়া দিতে লাগবো। আমরা সবসময় এই কথাটা কই, অনেক সময় জুড়ে বাতাস বয়, সুতরাং আপনারা সজাগ আছেন, মাছাং উছাং এটা ঠিকঠাক রাখবা, মরিচ গাছ বা বেগুন গাছ যারা লাগাইছেন লাঠি বা বাঁশ গাড়িয়া এটা বান্ধিয়া দিবা। আরেকটা জিনিস আপনারা অবশ্যই অবশ্যই করবা, আপনারা বা আমরা সবাই কিন্তু বর্তমানে বিভিন্ন রকমের প্লাস্টিক ব্যবহার করি, বীজ আনলো প্লাস্টিকের ফুটলাত ফাই বা সারের বোতল টোতল ইত্যাদি, যদি আমরা জৈব সার আনি এগুলিও কিন্তু অনেকটা প্লাস্টিকের বোতলের মধ্যে আয়। এই বোতল বা প্যাকেট একখানো করিয়া আমরা রাখবো, যখন ভাঙা টোটা সংগ্রহকারীরা আইব তখন তারার হাতে তুলিয়া দিলেই বা, তাতে করিয়া আপনার ক্ষেত এবং আশপাশ অনেকটাই জঞ্জালমুক্ত থাকব। জল জমতে দিব না বাড়ির আশপাশে, কারণ বদ্ধ জলাশয়ে মশা ডিম পাড়ে, মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়, আর এই ম্যালেরিয়া রোগ যাতে না হয় এর লাগিয়া রাত্রেবেলা অবশ্যই মশারি টাঙাইয়া ঘুমাইবা। গবাদি পশুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, জীবাণুনাশক দিয়া জীবাণুমুক্ত করিয়া রাখবা। অনেক সময় গরু

শুনলেন কিষাণবাণী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন ঘর গৃহস্থির অনুষ্ঠান।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আজ আসরে আমরা একজন দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু।
2: নমস্কার।
1: আচ্ছা, তা আপনার নামটা একটু কইলিবা।
2: নমস্কার, আমি ডক্টর রতন দাস, উদ্যান বিশেষজ্ঞ, কৃষি বিজ্ঞান কেন্দ্র অনুকুটি।
1: আচ্ছা, তো আজ আসরে কিতা লইয়া আলোচনা করতা?
2: আচ্ছা দেখুন, আঙ্গুর চাষের সম্ভাবনা ত্রিপুরা রাজ্যে যেরকম আমরা দেখতে পাচ্ছি এক দুদিনের বিগত কিছুদিনের মধ্যে, তো সেটাই কিভাবে আঙ্গুর চাষ ত্রিপুরাতে কি সম্ভাবনা আছে সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব।
1: আচ্ছা আচ্ছা, খুব ভালো মানে আলোচনার বিষয়টা, তে শুরু করুক।
2: দেখুন, ত্রিপুরা রাজ্যে আঙ্গুর চাষের একটা ইতিহাস রয়েছে। যেমন 2002 সালে প্রথম এই কৈলাসরের মাটিতেই ত্রিপুরা রাজ্যে প্রথম ছন্তৈল মডেল অর্চার্ডে আঙ্গুরের চারাগাছ বোপণ করা হয় তৎকালীন ইস্টার্ন ডাইরেক্টর শ্রী প্রতাপ চন্দ্র দাসের নেতৃত্বে। কিন্তু ফলন বেশ ভালোই হয়েছিল, কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে ফলের মিষ্টতা আশানুরূপ ছিল না, এবং সেই রিসার্চকে ফার্দার কন্টিনিউ করা হয়নি বিবিধ কারণে। যখন আমরা কৃষিবিজ্ঞান কেন্দ্রে 2021 সালে আমরা জয়েন করি ঊনকোটি কৃষিবিজ্ঞান কেন্দ্রে, তখন আমরা বেসিক একটা রিসার্চ করি যে ত্রিপুরা রাজ্যে আঙ্গুর চাষের কী সম্ভাবনা আছে। কথা সুবাদে যেমন আমি ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্র্যাপসের মধ্যে কাজ করেছিলাম, তো সেই সুবাদে আমাদের গ্র্যাপসের উপর একটা বিশেষ আমাদের এক্সপিরিয়েন্স ছিল। তো আমরা পরবর্তী সময়ে যখন দেখলাম আবহাওয়া একটু প্রতিকূল হওয়া যদিও ছিল, কিন্তু এখন আমাদের টেকনোলজি ওই রকম মডিফিকেশন করেছি বা বিভিন্ন যে জাতগুলো আছে সেই জাতগুলোকে খাপ খাওয়ার মতো একটা সিচুয়েশনে আপাতত বিজ্ঞান দাঁড়িয়েছে ত্রিপুরা রাজ্যে, যাতে সফলভাবে আঙ্গুল চাষ করা যায়, সেটাকেই নিরিখে রেখে 2024 সালে আমরা পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ শুরু করি। পরবর্তীতে 24 সালেও আমরা ভালো ফল পেয়েছি, 25 সালেও আমরা ফলনটা বেশ ভালোই হয়েছে। 24 আমরা লাগিয়েছিলাম, 25 ফলন ভালো হয়েছে। 26 আমরা এমন একটা প্রাথমিক সফলতা পেয়েছি, এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে আমরা বলতে পারি যে ত্রিপুরা রাজ্যে আঙ্গুর চাষ আগামী দিনে সফলভাবে করা যেতে পারে, প্রাথমিক সাফল্য আমরা পেয়েছি। এখন হলো যে কিভাবে আঙ্গুর চাষ আমরা এগিয়ে নিয়ে যাব। প্রথমত আমরা
1: দাদাবু মাঝে দিয়ে এক কথা কই, আপনি যে আবহাওয়ার কথা কইলা, আবহাওয়াটা কি

0: ধরনের হওয়া দরকার?
1: মূলত আমাদের শুষ্ক আবহাওয়া হওয়া উচিত, যেখানে আর্দ্রতা কম করেও 60% নিচে থাকবে, বৃষ্টি নর্মালি যাতে কম হয়, সেই দিকে ওই রকম আবহাওয়া খুবই উপযোগী। কিন্তু আমাদের এখানে ত্রিপুরা যদি দেখেন, এক হলো ম্যাক্সিমাম সময়, বেশিরভাগ সময় 80-90-100% বাতাসে আর্দ্রতা থাকে। আপনি যদি দেখেন গত মে জুন কন্টিনিউয়াস কম বেশি প্রতিদিন বৃষ্টি হয়েছে ত্রিপুরা রাজ্যের থেকেও বেশি কৈলা শহরে, যেখানে আমাদের রিসার্চ প্লট ছিল। তো সেই দিকে যদি আমরা দেখি যে এই আবহাওয়ার মধ্যেও আমরা ফসল ফলাতে মানে সফলতা পেয়েছি। যদি আমরা দেখি কোন কোন পকেটে, ভারতবর্ষের কোন কোন পকেটে সবচেয়ে বেশি আঙ্গুর হয়, বা আমরা যারা বাজারে খাই নর্মালি যে আঙ্গুরটা আমরা পাই, একটা আছে লাল রঙের নর্মালি আমরা যেটা পাই, একটা হলো একটু লম্বেটে। লম্বেটে তো নর্মালি যেটা আসে, অনেকগুলো ভ্যারাইটি আছে, কিন্তু সেটা থমসন সিডলেস জাতের একটা আঙ্গুর, সেটা আসে। আর যেটা লাল রঙের, ওটা রেড গ্লোব,

0: যদি আমরা দেখি কোন কোন পকেটে ভারতবর্ষের কোন কোন পকেটে সবচেয়ে বেশি আঙ্গুর হয়, বা আমরা যারা বাজারে খাই নর্মালি যে যে আঙ্গুরটা আমরা পাই, একটা আছে লাল রঙের নর্মালি আমরা যেটা পাই, একটা হলো একটু লম্বেটে। লম্বেটে তো নর্মালি যেটা আসে, অনেকগুলো ভ্যারাইটি আছে কিন্তু সেটা থমসন সিডলেস জাতের একটা আঙ্গুর সেটা আসে, আর যেটা লাল রঙের ওটা র্যাড গ্লোব। তো আমরা
1: খালা খালারের তো একটা
0: কালো কালো, এক্স্যাক্টলি কালো রঙেরও একটা আছে, কালো রঙের অনেকগুলো জাত আছে কিন্তু কালো রঙের এক্স্যাক্টলি বলা যায় না যে কোন জাতটা আমাদের এখানে আসছে, কারণ মোর দেন 100 রকমের জাত কালো রঙেরই আঙ্গুর হয় যেটাকে বিভিন্ন জায়গায় ফলানো হয়। কিন্তু সবুজটা বলা যায় কারণ যত রকমের সবুজ, আমরা এখন মূলত সাদা আঙ্গুর বলি, সেই সাদা আঙ্গুর থমসন সিডলেস মোর দেন 85% এরিয়া অকুপাই করে আছে ভারতবর্ষে, স্পেশালি নাসিক, সাংলি, মহারাষ্ট্রের পুনে, আর যদি আমরা নিচে থেকে আসি ব্যাঙ্গালোর, দেন কোয়েম্বাটোর, কর্ণাটকের অনেক অনেকগুলো জায়গা, সেগুলি সেই জায়গাগুলি সবচেয়ে বেশি হয়। নতুন মানচিত্রে 2019 সালে আমরা সফলতার সাথে এনআরসি গ্রেপস, আর তখনও আমি ছিলাম এনআরসি গ্রেপসের সাথে বাঁকুড়াতে ওয়েস্ট বেঙ্গলে, সে ওয়েস্ট বেঙ্গলেও আঙ্গুর চাষ হতো না। 2019-20-21 তিন বছরের আমাদের রিসার্চ, ওখানে সফলতার সাথে আঙ্গুর চাষ আমরা কীভাবে করতে হয় সেটার আমরা রেকমেন্ডেশন দিয়ে দিয়েছি অলরেডি, এবং এর উপর ভিত্তি করে এখন জুস ইন্ডাস্ট্রি ওখানে ডেভেলপ হচ্ছে, আঙ্গুর বেস্ট জুস ইন্ডাস্ট্রি, অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। তো সেই দিকে আমাদের ত্রিপুরা রাজ্য কিন্তু পা বেরিয়ে এখন এগিয়ে যাচ্ছে, কারণ জুস ইন্ডাস্ট্রি হোক বা যদি আমরা অন্যান্য গ্রেপস রিলেটেড ইন্ডাস্ট্রি দেখি, সেটার কিন্তু বাজার চাহিদার থাকে ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু অনেক। 1 কিলো আঙ্গুর আপনি যদি র্যাড গ্লোব দেখেন বাজারে, 300 টাকা সহ 400 টাকা,
1: অত দাম, গরিব মানুষের খাওয়ার কোনো সুবিধাই নাই।
0: এক্স্যাক্টলি, আর নর্মাল আঙ্গুরও এবার 200 টাকার নিচে যায়নি বাজার মূল্য। আর র্যাড গ্লোব যদি দেখেন, কিছুদিন আগে আমিও বাজার যাচাই করছিলাম, 600 টাকা কিলো র্যাড গ্লোব, 600-700 এরকম। কিন্তু র্যাড গ্লোব এক্স্যাক্টলি হয়তো আমাদের এখানে চাষ করা সম্ভব হবে না, কারণ র্যাড গ্লোবের যে ডেড ডিউরেশনটা, আলোর যে ডিউরেশন সেটা বেশি দরকার, কিন্তু আমাদের এখানে এতটুকু ডিউরেশন হবে না, সেটা একটা বাধ্যবাধকতা আছে। কিন্তু সেটাকে ওভারকাম করার রাস্তা আছে, আমরা ওভারকাম করতে পারি, দেখতে হবে সেই ওভারকাম যেটা আমরা করব সেটা ইকোনমিক্যাল কিনা। কিন্তু এখন আমরা যেটা যে জাতগুলো আমরা বাছাই করেছি, যে ডিউরেশন আমরা দেখেছি, প্রুনিং টাইম, যেমন এই কিছুদিন আগে আমরা ফলন নিয়েছি গাছ থেকে, এখন যারা নতুন আসছে আমাদের রিসার্চ প্লট দেখছে, দেখে বলছে এই এটা কি সব কেটে চেটে ফেলে দিয়েছে। তো সেটা কিন্তু নর্মাল, যেরকম আমরা অন্যান্য গাছের মতো আঙ্গুর সেভাবে চাষ করা হয় না, কাটাই ছাটাই কোন সময় কাটতে হবে, যেমন অক্টোবরে ফল নেওয়ার জন্য কাটা হয় অক্টোবরে, নর্মালি নাসিক পুনে বা মেজর গ্রোয়িং গ্র্যাপস যেখানে আছে, কিন্তু সেখানে আমাদের ক্ষেত্রে কিন্তু অক্টোবর প্রুনিংটা সাকসেসফুল নয়, সেটা আমরা দেখতে হবে ফেব্রুয়ারি। আমি একজ্যাক্ট ডেট বলছি না কারণ আমরা এখনও রিসার্চ পেপার পাবলিশ করিনি, কিন্তু এটা ফেব্রুয়ারি মার্চের আশেপাশে একটা ডেট হবে, যে ডেটটা আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি কোন ডেট। তো সেই ডেটে যদি আমরা ফুড প্রুনিং নেই, মানে যেটা থেকে ফল আসবে কাটার পরে, সেটা সাকসেসফুল। আর মেইন প্রবলেম যেটা ছিল মিষ্টতা, মিষ্টতা এবং ফলন, ফলন আমরা প্রতি গাছে প্রায় 8 কিলো করে পেয়েছি যেটা ইকোনমিক্যাল, সেটা আগামী দিনে যে গাছের বয়সও বাড়বে, টেকনোলজি আমরা মডিফাই করবো সেটা বাড়বেই, 12-14-15 কিলো হবে, সেটা কোনো দুর্দিমত সেখানে নেই। কোয়ালিটি কম্প্রোমাইজ না করে কীভাবে আমরা ফলন বাড়াতে পারি সেদিকে আমরা নজর দিচ্ছি। তার সঙ্গে মিষ্টতা, মিষ্টতা বাড়ানোর জন্য অনেকগুলো স্টেপ নিয়েছি, একটা তো জাত আছেই, তাছাড়াও কোন হরমোন কখন স্প্রে করতে হবে, নিউট্রিশনাল সিকোয়েন্স, কারণ আমাদের মাটি মূলত অম্ল। একটা মিথ ছিল ত্রিপুরা রাজ্যে যে আঙ্গুর চাষ হবে না, আঙ্গুর ফল টক ত্রিপুরা রাজ্যে, আমরাও যখন প্রথম ইনিশিয়েটিভ নেই, দেখো যারা আমরা বিজ্ঞান নিয়ে টুকটাক চর্চা করি, প্রথমেই আমাদের সামনে একটা বাধা আসে, ব্যাকল্যাশ, কারণ আমরা যখন নতুন রিসার্চ শুরু করব অনেকের মাথায় ঢুকে না যে আসলে করছেটা কি, সো দ্যাট টাইম বলবে না এ হবে না, ফান্ডিং দেবো না, এই সেই একটা পার্ট থাকে। কিন্তু যাই হোক, সব কিছু ওভারকাম করে আজকে আমরা এমন দাঁড়িয়েছি যে আগামী দিনে আমি মনে করি যে অদূর 4-5 বছরের মধ্যে হয়তো বাইরে থেকে আঙ্গুর ত্রিপুরা রাজ্যের আমদানিও করতে হয়তো নাও লাগতে পারে, কারণ শুধু আমাদের একটা ভ্যারাইটি আমরা কৃষকদের হাতে তুলে দেবো সেটা নয়, আমরা সিকোয়েন্সে আরও 18টা ভ্যারাইটি আমরা ট্রায়ালের মধ্যে রাখছি।

0: যে যে ভ্যারাইটিগুলো কৃষকরা এখান থেকে সবচেয়ে ভালো ভ্যারাইটি হবে যেটা, সেটা আমরা কৃষকদের হাতে তুলে যাবো। এখন আমাদের কাছে দুটো ভ্যারাইটি আছে যেটা কৃষকদের হাতে তুলে দেওয়া যেতে পারে, কামিং ইয়ার আমরা দিয়ে দেবো। আর একটা ভ্যারাইটি আছে যেটা রাশিয়ান ভ্যারাইটি, ইউক্রেন কাইন্ড অফ ভ্যারাইটি, তো সেটার মিশ্রটা আমরা এবার টেস্ট করব মিশ্রটা। কিন্তু আমি আস যেরকম থিওরিটিক্যালি আমরা অ্যানালিসিস করেছি যে ওটা মিষ্টি হওয়ারই কথা, কারণ ওর ফেনোলজি, তারপর বায়োকেমিক্যাল অ্যানালাইসিস যেটা অলরেডি ওপেন ডোমিনে আছে, এবং আমাদের যা ট্রায়াল মডিফিকেশন যা আমরা করেছি, দেখছি সেই ভ্যারাইটিটা একটা ভালো ভ্যারাইটি হিসেবে হয়তো আমাদের কাছে পাবো। প্রশ্ন হলো যে কৃষক বন্ধুরা ধপ করে লাগিয়ে দিলেই যে আঙ্গুর হবে, সেটা কিন্তু নয়। সেটা সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার, যে ইন্টেনসিভ ট্রেনিংয়ের দরকার। সেটা এরকম নয় যে কলা গাছ লাগিয়ে দিলাম, মরলে মরলো, বাঁচলে থাকলো, ওইরকম নয়, কলা গাছের মতো হবে না। তো সেই ক্ষেত্রে যারাই লাগাবেন, সেটা বাড়িতে দুটো গাছ হোক, একটা গাছ হোক, বাণিজ্যিকভাবে যারা করবেন, তারা কিন্তু অবশ্যই আগে প্রথম ট্রেনিং নেবেন। কারণ আম গাছ লাগিয়ে দিলাম, বছরে একবার ফল এলো, সেটা নয় আঙ্গুরের ক্ষেত্রে। সেটা একদম প্রত্যেক পাতা হিসেব করে, আমরা যেমন একটা গাছের একটা ডালের মধ্যে 12 থেকে 14টা পাতা রাখি, কোন পাতায় কখন কি দিতে হবে, কত নম্বর পাতা, মনে করুন 5 নম্বর পাতা গজালো, তখন এক রকমের ট্রিটমেন্ট, 8 নম্বর পাতায় এক রকমের ট্রিটমেন্ট, 12 নম্বর পাতা এক রকমের ট্রিটমেন্ট।
1: আচ্ছা, যে কৃষক ভাইয়া ক্ষেত করবা তাইনেরও অলাখান করণ লাগবো।
0: এক্স্যাক্টলি।
1: আচ্ছা, আমি ভাবলাম কিন্তু আপনারা পরীক্ষা নিরীক্ষা কররা দিকা হয়তো ওটা কররা, তারার করণ লাগতো না, কিন্তু তারারও করণ লাগবো।
0: এক্স্যাক্টলি, যেটা আমরা সিকোয়েন্স মোড অফ প্র্যাকটিস, যেমন আপনি ধানও যদি করেন তাহলে ধানের মধ্যেও তো সময় সময় ঔষধ দিতে হয়। তো সেম প্যাকেজ অফ প্র্যাকটিস যেটা আছে এসওপি, সেটা আমরা হ্যান্ড ওভার করবো গভর্নমেন্টের কাছে এবং কৃষকদের কাছেও, কীভাবে চাষবাস করা যেতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে যে যেভাবে আপনার এই গাছ থেকে ফলন পাবেন, তৎসঙ্গে আপনারা হয়তো টাকার হিসেব যদি দেখেন, প্রচুর টাকার একটা সংখ্যা হয়তো আপনারা পাবেন। আমরা একটা হিসেব করেছি, যদি কেউ 2 ঘন্টা জায়গাও করে তাহলে মোটামুটি 80,000 টাকা বছরে পাওয়া যেতে পারে 2 ঘন্টা জায়গা থেকে। তো সেটা যদি একখানি জায়গা হয় তাহলে 80×10 8 লক্ষের পাশাপাশি, 8 লক্ষ যদি নাও হয়, একখানি জায়গা থেকে 5 লক্ষ বছরে কামাই করা কোনো একটা বড় ব্যাপার নয়। সেটা হলো ফল বিক্রি করে। তাছাড়া আমরা যদি ফল, এখন রিসেন্ট মার্কেট রেট যদি আমরা ধরি, তাছাড়া যখন চারা আমরা উৎপাদন করবো, প্রতি বছরই কাটা হবে, প্রচুর পরিমাণে চারা উৎপাদন হয়। এখন যদি আপনি বাজার থেকে চারা কিনতে হয়, 500, ভালো চারা হলে 500, 650, 700 টাকা নিয়ে, একটা চারার দাম নেই, কম করেও। আর যদি খারাপ চারা হয়, যেগুলো লাগিয়ে কৃষক বন্ধুরা বলেছেন যে ফলন ভালো হয় না, টক, সেটা সেগুলো 300 টাকা 400 টাকা। তো সেই দিকে যদি আপনি অন এন অ্যাভারেজ 100 টাকাও ধরেন একটা চারা, তাহলে 2.5-3 লক্ষ টাকা এক্সট্রা ইনকাম আসে একখানি জায়গা থেকে চারা বিক্রি করে। হ্যাঁ, তো সেটার একটা মানে একটা ইকোনমিক্যাল ভ্যালু অনেক, সেটা আপনি ধানের সঙ্গে তুলনাই করা যায় না বা অন্যান্য কিছুর সাথে তুলনাই করা যায় না। একইভাবে যদি আপনি দেখেন যে অ্যাপেল কুল যেটা আমরা বাজারে এখন পাই, সেটা একসময় বাইরে থেকে আসতো ত্রিপুরা রাজ্যে, তো ওরা যা পরিমাণে কুল বেচে বিক্রি করে, বেচে আমদানি করে, তা থেকে অনেকটা বড় অংশ ওরা চারা বিক্রি করে আমদানি হচ্ছে ওদের। চারা চারি বাগান আছে যেখানে আমাদের ভালো বাগান পেঁচারতল,
1: আমি কয়টা বাগানও গেছিলাম, খুব সুন্দর বাগান হয়েছে, আর অত বড় বড় ইয়ে আর মিষ্টি গিতা, মানে দেখি এই লোভ লাগে।
0: ওরা এখানে একটা বাগান আছে, প্রসন্নজিৎ সিনহার একটা বাজার বাগান আছে, প্রসন্নজিৎ চাকমা, সিনহা নয় চাকমা ওনার, এখন বেশ কয়েকটা বাগান হয়েছে। মনুতে একটা খুব ভালো বাগান হয়েছে, মাসলিতে একটা ভালো বাগান হয়েছে, ওই টুয়ার্ডস কাঞ্চনপুর রোডে, এবং বেশ কটা বাগান আছে ত্রিপুরা রাজ্যে, স্পেশালি ঊনকোটিতে অনেকগুলি আছে, কিন্তু কামাই ওইভাবেই হচ্ছে। তো সেটার ক্ষেত্রে যদি যারা অ্যাপেল কুল করে, ওদেরও কাটাই ছাটাই নিরাইয়ের একটা ব্যবস্থা আছে, প্রত্যেক বছরই কাটতে হয়, নাহলে কিন্তু ভালো ফলন হবে না। তো সেই ক্ষেত্রে আঙ্গুর চাষের ক্ষেত্রেও, যেহেতু দেখুন কষ্ট ছাড়া তো কিছু হবে না, আপনি যখনই দেখবেন যে আমদানি হচ্ছে এককানি থেকে কম 5 লক্ষ 6 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে আমার শ্রমও দিতে হবে। তো শ্রম দেওয়ার একটাই হলো যে যা এসওপি আমরা মেনশন করে দেব, সেই এসওপি ফলো করে যদি আপনারা চাষবাস করেন, তাহলে কিন্তু ফলনটা অনেকই বাড়বে। আর যেসব ভ্যারাইটি আমরা এখন রিকমেন্ড করছি বা করব, সেই ভ্যারাইটিগুলোর মধ্যে একটা জিনিস, অ্যান্থোসায়ানিন বলে আমরা প্রায়ই হয়তো যারা হেলথ কনসিয়াস

0: অ্যান্থোসায়ানিন, অ্যান্থোসায়ান অনেকে অ্যান্থোসায়ানিন ক্যাপসুলও খায়।
1: আচ্ছা,
0: হ্যাঁ, ওটা অ্যান্টি কার্সিনোজেরিক অ্যান্থোসায়ান। তো এই যে আঙ্গুর, এই আঙ্গুর যে জারটা আমরা রিকমেন্ড করব কিছুদিনের মধ্যেই, আর তার মধ্যে অ্যান্থোসায়ানিন কন্টেন্ট খুব বেশি।
1: আচ্ছা
0: শুধু সেটা নয়, এই আঙ্গুর থেকে অ্যান্থোসায়ানিন বের করে ক্যাপসুল বানিয়ে বাজারে বিক্রি হয়, এটা হলো ফার্মাসিউটিক্যাল ভ্যালু। তো সেই দিক থেকে আমরা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরায় তৈরি হওয়া ত্রিপুরায় আঙ্গুর, আর আমরা যেসব আঙ্গুর বাজারে খাই তার মধ্যে কি দেওয়া আছে কি দেওয়া নেই এত দূর থেকে আসছে, আমাদের একটা সন্দেহ থাকে।
1: অবশ্যই
0: আর
1: অবশ্যই,
0: সন্দেহ থাকাটাও স্বাভাবিক, আর সন্দেহ যেখানে থাকে যাহার অটে কিছু তো সত্য বটে।
1: অবশ্যই।
0: তো কিন্তু ত্রিপুরা রাজ্যে আমরা যদি নিজের জমিতেই হোক বা পার্শ্ববর্তী জমিতে হোক বা একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্ট যদি যায় আঙ্গুর, আমরা অ্যাটলিস্ট সেটা জানবো যে এমন বিষাক্ত কিছু দেওয়া হয়নি যা হয়তো আগামী 15 দিন ধরে নষ্ট হবে না।
1: আচ্ছা,
0: তো আর একটা জিনিস হলো যে ঔষধ আঙ্গুর চাষে যে একদম অর্গানিকভাবে করা যাবে সেটা একটা কোয়েশ্চেন মার্ক। সেটা কারণ মূলত আঙ্গুর ইন্ডিয়ার বা আমাদের ভারতবর্ষের ফসলই নয়, সেটা অ্যাকচুয়ালি বাইরের ফসল, অন্যান্য দেশে হয়, সেটাকে আমরা আমদানি করেছিলাম প্রায় 1200 বছর 1400 বছর আগে। তো সেখান থেকে আঙ্গুরের গল্প শুরু হয় ভারতবর্ষে। এখন আমরা এমন জায়গায় দাঁড়িয়েছি যে ত্রিপুরার মাটিতে আমরা আঙ্গুর চাষ সফলভাবে করতে পারবো। প্রশ্ন উঠবে আগামী দিনে যে আমরা চারা কোথায় পাবো। আমি দৃঢ়ভাবে বলবো কৃষক বন্ধুদের যে বাইরে থেকে মিষ্টি চারা আমাদের নাম দিয়ে বা গভর্নমেন্টের নাম করে যদি কেউ বিক্রি করে, একেবারেই দেখা কোথাও থেকে কিনবেন না, কোনো নার্সারি থেকে কেনা কিনবেন না। কারণটা আমরা এখনও কাউকে অফিসিয়ালি কোনো চারা দেইনি, শুধু আমাদের আমাদের কেভিকে ঊনকোটির মধ্যে আমরা চারা আবদ্ধ রেখেছি, এখনও কাউকে আমরা দেওয়া শুরু করিনি। আমাদের কৃষক ফিল্ডে ট্রায়াল শুরু হয়েছে, কিন্তু যদি আমাদের এক দু কৃষক বলেছেন যে মিষ্টি ফলের চারা বিভিন্ন নার্সারি থেকে বলছে যে আমাদের কাছে আছে আপনারা কিনে নিন, আমাদের নামও নিয়েছে কেভিকে ঊনকোটির চারা বলে, সেটা কিন্তু একেবারেই নয়। চারা আপনারা পাবেন আগামী বছর মার্চ মাসের পর।
1: আচ্ছা,
0: তো সেই দিকে একটু দৃষ্টি রাখবেন। কিন্তু হ্যাঁ, ট্রেনিং বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট থেকেও ট্রেনিং দেওয়া হবে, আমরাও ট্রেনিংয়ের একটা ব্যবস্থা রেখেছি যাতে আগে কৃষক বন্ধুরা হাতে কলমে যাতে আঙ্গুর চাষ শেখেন, তারপরে যাতে চারা লাগিয়ে সফলভাবে আঙ্গুর চাষ করতে পারেন। এখন আপনার আরেকটা জিনিস আছে যে কীভাবে রোগ পোকা দমন। দেখুন, পোকার মধ্যে, রোগের মধ্যে ডাউনি মিলডিউ একটা একটা একটু প্রবলেমেটিক, স্পেশালি যেখানে আমাদের আমাদের এখানে সারা বিশ্বে ডাউনি মিলডিউ একটা প্রবলেমেটিক। দেখবেন পাতার নিচে পাউডারের মতো কিছু একটা জমে আছে, সেই সেই ক্ষেত্রে ডাউনি মিলডিউকে দমন করা, সেটা আমরা ট্রাই করার মধ্যে আমরা ট্রায়াল করেছি বায়োলজিক্যাল এজেন্ট, ভালো রেসপন্স। তাছাড়াও আমরা বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল আমরা ইউজ করে দেখেছি যে কীভাবে দমন করা যায়। ত্রিপুরা রাজ্যে যদিও হিউমিডিটি বেশি, বৃষ্টিপাত বেশি, কিন্তু আমরা সেই পার্টিকুলার রোগ ব্যাধিকে আমরা ম্যানেজ করে আঙ্গুর চাষ করা সম্ভব হয়েছে। তাছাড়া আর একটা অ্যান্থ্রাকনোস বলে রোগ আসে, সেটা হলো পাতার মধ্যে বাদামি রঙের হয়ে ছিদ্র হয়ে যায় অনেক সময়, বা ধূসরে একটা বাদামি রঙের দাগ থাকে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গেই দমন করা উচিত। কারণ যদি একবার হয়ে যায় তাহলে সেটাকে লং টার্মে দমন করা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে, বা যদি কাণ্ডে চলে আসে, তো সেই ক্ষেত্রেও আমাদের এসওপি রেডি আছে কখন কি সার ঔষধ দিতে হবে, প্রোবায়োটিক দিতে হবে, কখন কোন সার ব্যবহার করতে হবে, যদি করা যায় তাহলে সেই রোগ থেকে উপশম পাওয়া যায়। এই দুটি রোগই নর্মালি আমাদের আছে, যেমন অন্যান্য ক্ষেত্রে যে টমেটো দেখেন অনেকগুলো রোগ থাকে, কিন্তু আঙ্গুরের ক্ষেত্রে দুটি রোগই নর্মালি আমাদের এখানে আছে, আমরা মানে রেকর্ড করেছি, তাছাড়া কোনো রোগ নেই। পোকার ক্ষেত্রে শুধু থ্রিপসটা একটু প্রবলেমেটিক, চুষক পোকা একটা আছে, কিন্তু সেটাকেও খুব ইজিলি ম্যানেজ করা যায়। আর তো আর বিশেষ অসুবিধার সম্মুখীন আমরা হইনি আঙ্গুর চাষ এখানে করতে। আগামী আশা করি আগামী দিনে অদূর ভবিষ্যতে ত্রিপুরা রাজ্যে আঙ্গুর চাষ একটা সফলতার মুখ দেখবে।
1: আচ্ছা, তো চাষি ভাইরা শুনলা তো আমরা দাদাবাবুর কথা, তো আপনারা যারা যারা ইচ্ছা করুন যে আঙ্গুর চাষ করবা, তো এই দাদাবাবুর লগে আমরা কিষাণ কেভিকেতে কৃষি বিজ্ঞান কেন্দ্রে গিয়া আপনারা যোগাযোগ করবা, আর করিয়া ট্রেনিংয়ের ব্যবস্থা নিবা, আপনারা নিয়া এই চাষের লগে যুক্ত হইন। কারণ সামনে আমরার যেই দিন আইতাছে খুবই কঠিন দিন, আর খালি যে

0: ও চাষবাস করিয়া ও সবজি ফলাইয়া আর ধান ফলাইয়া যে আপনারা সংসার চলব তা কিন্তু নয়। আর আপনারা আর ও যে ঘরের তারা বালা বালা পড়াশোনা উনা করিয়া আইসইন তারা চায় চাকরি ফাইরা না, তো তারাও কিন্তু যুক্ত হইতো ফারুন এই যে আপেল কুল এই একটা বাগান কইন আঙ্গুর বাগান কইন স এইসবের লগে যুক্ত হইতে পারুন। আইজ আসরতনে উঠি আর গান শুনতে শুনতে।
1: শুনো শুনো চাষি ভাই শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই।

আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: जों गायनानै जरा जों अ जराव ताबु फलफोखरा गायनानै हिंखाय जों नारखिरा जारा बलाय लाइथाम बा लाइब्रै हिंखायनो जों बनो गायनानै जरा तो जों ताबु बुसुक हाकसाल खाय गायनानै बुसुक जारा नांनो आबोनो जों ताबु सालायना बुइला
1: औ जों गायनानै सिगां हागर जों बुसुक बुजुक चालि फोरनाय जों आहागर तम तम रिनाय
0: जों जदि प्लांटेशन खायनानै गाय खरक्सबर कानिसा कानेंनै ছয় কানের এক একর যদি খাইনান হিঙ্কায় ব পৈলান বলং জাব রাতংকা হাঁকা সাফ সুতরা খাইয়ে আলচু আই সাতঙ্গমা ফ্রান্নান নাংরানাই আপনি ইয়াগুলো বাক্সা হয়তো খেত কায়া ফোন আং ফাংতাম ফানো ফাংরুই ফানো দস্তা চারা ফানো আনি পারা কথা লাইনান হই খা কাই দঙ্গ আবরংনি বাকে যেন নাটকেরানি বাকে খাই যেন ডিস্টেন্স যেন রিনান নামনায় সাড়ে সাত মিটার হাকচাল সাড়ে সাত মিটার হাকচাল খাই রিনান নামনায় আর থাইসুকনি বাকি হিঙ্কায় যেন বাক্সা বুফাং কটরজাত হিঙ্কায় যেন ছয় মিটার আর বুফাং চিকন জাত হিঙ্কায় পাঁচ মিটার বাই পাঁচ মিটার লাইন টু লাইন ডিস্টেন্স যেন রিনান নামনায় কমলা থাইসুক মুসাম্বি আবার সেম ডিস্টেন্স ফাইও আর লিচু হিঙ্কায় তাইসা হাকচালমা খাইও থাইপুং সেম নাইও লিচু হিঙ্কায় নয় মিটার বুফাং কটরুঙ্গ নয় মিটার বাই নয় মিটার ওই তাবো যেন হাগর খুরনানি ওই চিনি ত্রিপুরা হাও তো হাক জাক আমি যদি লিচু কাইনানি হিঙ্কায় তো উর লুঙ্গার গঙ্গিয়া বনো হাতাই সাকাবনো মা কায়ো ওই যেহেতু চিনি ত্রিপুরা হাক জাক আবনো যেন তিন ফুট বাই তিন ফুট কেবেন কসং হাগরনি মাপ তিন ফুট আর কুঠুকব খাইনা নামায় তিন ফুট তাই যেহেতু হা কসাক বন হাগর কটর মা খাইনাই কুঠুকব মা খাইনাই কারণ বতো বুফাং অনেক বছরনি ব আয়ু কলক বুফাং ব ইয়ারুং কবাং নখরনাই ব চামুং মানা নামায় আবার বগে যেন হাগর কটর মা খাইনাই তিন ফুট কুঠুকব তিন ফুট আর কুবুনি বুফাং নারকেল বাদ্রি খাঁকে যেন যেমন থাইজক থাইপং ওই কমলা মোসাম্বি আবার হিঙ্কায় তাইসা হাগর কম দুই ফুট দুই ফুট আড়াই ফুট খাই নঙ্গো আবার নারকেলানি বাকে তাবুক যেমন কিসা কুচু খেতনি সাই কুচু লুঙ্গা জাগা হিঙ্কায় দুই ফুট আড়াই ফুট রেখাই নঙ্গো আবার খেত বাক্সা খেতও পাড়া খাকে খেতব কায়ো নারকেলা আবুখাই দুই ফুট রেখাই নঙ্গো হাইটা হাতাই কুচুক হিঙ্কায় হাক কাক হাক রাক আর হিঙ্কায় তিন ফুট সাড়ে তিন ফুট তাই লুঙ্গা জায়গা হিঙ্কায় আড়াই ফুট খেতর হিঙ্কায় দুই ফুট কঠোক এবং কসং হাখরনি মাপ নেরকারানি বাকে তাই কুবনি বুফাং ইয়াফাংনি বাকে দুই ফুট খাইন অঙ্গানা তো আপনি ইয়াগুলো যেন হাখর ন খুরমানি ইয়াগুলো যেন প্রায় দশ দিন বিশ দিন রং যেন হাখর ন খুরু সাতুঙ্গ ফ্রানকায় হানো বিলাই চাকুগো আর বেমার তং মানো ওঙ্কায় ইয়ংকুক তং মানো ওঙ্কায় আবু বনস্ত প্লাস হাবো থুয়ো আবার বিসঙ্গ যদি যেন হা খুরপুরো যেহেতু যেন হাতাই সাকানি হাকাই কষাক বলা ওই সাকানি হা ন বাবাইয়া সাতন্দে আর তলানি হা কষাক ন এক সাইড খাই খিপবে ওই যখন আং মুসকি রিবন থাবলা রিবন বার্মি কম্পোস্ট রিবন ওই কেমিক্যাল সার রিবন যখন হা বাই সাবলো ন আপনার ও তলানি হা কষাক ন বাদ্রি রিনাই সাকানি যেটা হা ন এক সাইড খাই তন্মানে আবহাওয়া সাপলই তাইসা হাকর ন সুপংনা নাঙায় ওই হাপর ন সুপংফ্রো আবার ইয়াগুলো যেন উরিনি বিথিব কিসা মারিনাই হাগর খরচানি বাকে অন্তত পাঁচ এম এল লিটার কেসা দইবাই সাপলই আবনি লগে ডাইলুশন খাইয়ে পুরা হাগর ন সুপংগে সাপটা কেসা দশ দিন রকম মাতান্নাই আবনি ইয়াগুলো সে কাইনানি হাঁকাই হাকর যখন হারিব ন গ্রাউন্ড লেভেল হা লেভেল নি সাইড কিসা কুসুক খাই মাতন্নাই তাঙ্গে তরুক তরুক ব হা তলা কলক থাকাই হা পৈলারি ফ্র তো ব হা লুস অং টঙ্গো ওই ওলা তরুক তরুক ওয়াতই মান খাই ব কলক থাকাই আবার বাকে যেন হা নিসা গবান খাই কুসুক খাই মান তন্দ্রিনা নামাই ওই সপ্তাহ কিসা দশ দিন উল যেন গুদালবাই তাইসা হা ন তানই লারারে জাবরা পরিষ্কার খাই ঠিক কষার খাই মা খাইনাই কষার কাইফ্রু যেন হা ন কাফিগৈ মারিনাই যাতে লুস উংয়াতই হা লুস উংখাই ওয়াতই ফুরো বতই হাবনাই তৈ হাবকা হাঁকাই ইয়ারং চারা সগনাই বা বেমার বা রমনাই চারা নষ্ট হংনাই আবার তৈ হাইবাতই হা ন কাহাম খাই কাফিগৈ ক্রাক খাই

0: bari nan nang nai okay cara fashion kisa chugro ro saito kisa hase khai mari nai tangai tab to watai mol ble watai wa nai toi ung nai okay toi jata bini ya phango batai jatai
1: batai jatai
0: okay toi batak kan kai na ab toi lom nai okay cara nosto ung nai bemar
1: ma jang nai
0: abon bage cara fashion kisa chugro ro saito kisa hase ar ha na kafi ge krak khai ri nan nang nai ya amono cara chang kai na ni নিয়ম সাজক দিনা নিচিনে নিয়মটা তাই ডিস্টেন্স হাকসাল লেসু যদি কেনা নি হিংকাই লেসু 9 মিটার বাই 9 মিটার হাকসাল ডিস্টেন্স লেসু খাই 20 টা সারা খাই নঙ্গো কানি ছাও নারিকারা খাই 7.5 মিটার বাই 7.5 মিটার ডিস্টেন্স নারিকারা খাই হেক্টর 178 টা নাঙ্গো আর কানিও নেনে অঙ্ক নাঙ্গো 28 টা নারিকারা কানিও 28 টা আপনি এগুলো যেমন থাইশোক আমি মোসাম্বি কমলা আবার খাই তাইসা গবাং নাঙ্গ আবার খাই প্রায় 56টা হাই বফাং নাঙ্গ কানি সাব প্রায় হেক্টর 400 আর থালিক নি বাকি খাই ভ্যারাইটি জাত থালি যেমন মানে খাই দিচ্ছে নি ত্রিপুরা হাব তাবুক যেটা যেমন সচরাচর আগে নিশিমিন যেমন কাহাম খাইন খালি কাই চাই ফেমানে হাব হাম যেমন নাম্বার ওয়ান জাই আপনার চাম্পা গপি কাশকলা অমুকাই বুফাং কলকুঙ্গ তারপর বাকি বন ডিস্টেন্স রেনার নামাই যেন আড়াই মিটার তিন মিটার আড়াই মিটার টু তিন মিটার লাইন বাই লাইন চারা বাই চারা ওকে যেন চারা নামাই ষোলশ হেক্টর ওকে কানি সবাই 256 টাকা লাইব কানিসা থালি 256টা আর ও যেটা তাবুকনি উন্নত জাত যেমন অমৃত সাগর গ্রেন নাইন রোবাস্টা পদ্রে পদ ভ্যারাইটি ফাইকা আবহাই বুফাং বেশি চুগিয়া তাই থালিক বুটাংছে তলানক ক্লাই টঙ্গ আপ কলক কলক বুটাং হঙ্গ থালিক বুফাং ন নাই বেলাই বুটাং কলক কটল কটল হঙ্গ তাই অ অমর খাই যেন দুই মিটার বাই দুই মিটার তাইসা গানা গানা কাইমান তা যেহেতু বুফাং বলাই ভাড়া ওখানে অমুক খাই প্রায় 2600 নাঙ্গ 2500 2600 নাঙ্গ পার হেক্টর ওখানে কানিও খাই 400 রক নাঙ্গ 350 400 থালি এই অমুহাই তা তো তাবো যেন কাইমানি কাইতো যেন থাইসুক থাইফুং থাইফ্ল যেন মোসাম্বি জাম্বি ওখানে নারেখরা রক খালি রক কাইমানি কক যেন সালাইকা বুজরাও কাইনানি ওখানে বুসুক হাকসাল কাইনানি ওখানে তাম তাম যেন বুফাং কাইমান তাবো হাকর বুসুক মাপ আবার তো যেন মোটামুটি সালাইকা ওখানে যেন তাবো সালাইনানি ওখানে যেন তাবো বন যেমন থালিক থালিক তো কাই পাই যাক আবার মেও ন ওখানে যেন তাবো বন নাইকানি ওখানে ইয়ং কক বেমাটো ফাইও আপনার বাহিকে যেন বন দমন খাইমান না আর বিষয়টি যেন কিছা তাবো আলোচনা খায় না আপনি এগুলো নারীকরা থাইসক দিয়ে যেন সালাইয়া না এই থালিক খাই যেন তালসা তালনই তালসা বা তালনই পরপর যেন কোনো সাফ সুতরা খাই মারি নাই বিনি যে প্লট বা কানি সরম কাইতন পাঁচ কানি ফোন কাইতন এক হেক্টর আর এই কানি ফোন কাইতন কিন্তু বন তালসা তালনই পরপর সাফ সুতরা খাই বলং সাফ সুতরা খাই মারি নাই আপনি ইয়াগুলো যেন ইয়াফাঙ্গ হা পমরুই মারি নাই ওখানে হা পমরিফ্রো যেন তালনই পর কেমিক্যাল রাসায়নিক সার কিছা রিমা খাই পেলাই যাব যেমন সুপার ফসফেট পটাশ ইউরিয়া আপনার কিছা রিবই ওখানে হা ন পমরি খাই বতাইসা ফান মাননাই তা জোর মাননাই আর ফার্স্ট যেন কাইফ্রো তো গোবর বরি নাই ওখানে কম্পোস্ট সার থাপলা রোগ যদি তখন থাপলা বরি মানো আপনি ইয়াগুলো যেন সুপার ফসফেট পটাশ ইউরিয়া যেন সাবলই উড়িনি বিছি বরি সাবলই যেন কাইজাক কেমন ইয়াগুলো তাবুক যেন তাইসা টপ ড্রেসিং আবো তালনি উলো তাই কিছা বা চার মাস উলব তাই কিছা রাসায়নিক সার যেমন ইউরিয়া 100 গ্রাম পটাশ 100 গ্রাম সুপার ফসফেট 250 গ্রাম 300 গ্রাম আপনি খাই সাপলই মুস্কিবাই সাপলই ইয়াফাঙ্গরে ওই পম রই মাখা হাঁকে বিলাই চাও তাইটি লিক লিক বতর নাই তা তাবো এই বেমার বা ইয়ংক
1: কাইমানি বা কাইমানি কাইমানি

0: সঙ্গার বসঙ্গ কাই বিশুক ফাং নারাক থাইকলাই আমাকে সাগা
1: বেলাই কাহাম ক চারা তো কবাং মা ফাইব ওখানে চারা কবাং মা ফাইফেন যে তাবো টেকনোলজি ত্রিপুরানি যে টেকনোলজি খাই ফাং তাম নারাক দিহনি সব ফার্স্ট যেটা বটল নাই তরই থাকা কাইমানি মাদার আবনি ইয়াগুলো যে ফাংসা ফাইনাই আবন তান্দে আবনি উল যে চারা ফাইফেন বন নষ্ট খাই হরনা নাই যেমন তাবো কাইখা থালিক আবনে বাবাইয়া সাপ আচাইখা ফাংসা আবনে অপোজিট সাইড তাই ফাংসা অর্থাৎ ফাংতাম টংনাম নাই যে বুমা কাসাই থাকা বিনি লামটি দ্রব ফাংসা টংনাই তাই চিকন ফাংসা টংনাই অর্থাৎ ফাংতাম টংনাই তাই যারা যদি আচাইখা হাঙ্কাই মানে ইয়াফাঙ্গ রাওই এখানে কেসারো কিসা খুরুই কেরোসিন কিসা লুই রেডি গেইনব নষ্ট থাকাই চারা এখানে চারা কবং হিঙ্কাই যে তরনাই যত সিকান বুতাং নখনাই ব দুর্বল থাকায় ব চামুং কম মাননাই বুতাং চিকনই থাকায় এখানে নেতাবো বসং কাইসাব পাঁচটা বুতাং নখাবই যদি দুইটা বুতাং হাঁকাই ব তাইসা চামুং কাহামংনাই বুথাইব কাহামংনাই ফালতানিব কাহামংনাই চাথানিব কাহামংনাই অবৈন ফাংতাম জরাতে নারা নান নাংনাই গাইতাবো জিং ইয়ংকোকনি বগে ইয়ংকোক খাই যেমন উইবিল টঙ্গ এখানে রাইজুং উইবিল হিন এখানে তাই এস্টম্বরার টঙ্গ তাই সিগাটুগা রু হই দো সিগাটুগা ইয়ং খাই স্কেরিং বিতল হই দো যেটা নাকি রাইজুং উইবিল আবুখা ইয়াফাং ন খুরই চাব খুর খুরই চাব বুফাং নষ্ট থাকব তাই এস্টম্বরার যেটা হিমানি আবো খাই বিনি কসার আহাই কখন মখই খাইব সব সময় চাই খুর খুরই দোনাই আবন দমন খাইনান বাকি খাই মনোক্রোটোফস হই বিথি দঙ্গ 36% মনোক্রোটোফস মনোক্রোটোফস 1.5 ml বা 2 ml আবনি লগে 1 liter দই তাও মেশিন কাইসাব মনরম দে যেন বিথি সারবর যদি 12 liter দই রেখা হাঁকাই মেশিন কাইসাব বিথি রেনান নাই যেমন 15 হইতে 20 ml আবন সাবল মানে সারে রেনান নাই প্লান্টেশন যে থালিক বাগান সারে রেনা রেখা হাঁকাই এবং টুকুরই রেনা নাই ওখানে মোটামুটি ও ইয়ংকোগ্রাম থাই তাই কেসা দঙ্গ ও স্কেরিং বিটল হাই আবখাই ও থালিক নাইদি পাইপর বাজার চিকন চিকন স্পট দঙ্গ কসম কসম দাকলাই যাক আবার থালিক চাথানি কিসা ক্রা ক্রা গঙ্গ জরা থজ্ঞা ফুন মানো ওখানে বলাই রগব আপতই ন চিকন চিকন ফুটা কলাইব আবো ঠিক থালিক নখরফর বা বলাই নরম নখরফর কে আবো স্ক্রিং বিতল হিমানে ইয়ং আবো খুর খুরই চাও ওখানে থালিক তরুক স্পট কসা কিসা কিসা তরুক অং ফাই ওখানে থালিক ফালতানি দাম মাই আউঙ্গ নাইথানি নাইথকি আউঙ্গ আবনি বাকে আবো প্লেন্টেশন নি যে থালিক বাড়ি মানে যদি বলং খলং খাই তনখা হাঁকাই ব আপতে ইয়ংনাই অয়ংকো ফাইনাই থালিক ক্ষতি খাইনাই দাম মাই আউনাই আবনি বাকে তালসাব ওয়াইসা তালনে ওয়াইসা অন্তত সাফ সুতরা খাই সাদং ফানানি সাবসে নাইখানি খাইত না নাংনাই বনো ওখানে বিথি আরইব জরা জরা মারি না নাংনাই ওখানে অয়ং ফাইমাংলা থালিক ব চিকন ফোন নংত থালিক কঠোর ফোনত পরিষ্কার দংনাই থালিক নাইথানি কাহামংনাই চাথানি বব কাহামংনাই আবন বাকে যেন ইয়ং ইয়ং ন বুথাবনান বাকে যেন বিথি রেনান নাংনাই যেন রোগর দঙ্গ ওখানে ইকালাক্স দঙ্গ সুমি থিয়ন দঙ্গ আবহাই বিথি রং ন 2 ml 1 liter দই মানে খাই তাও মেশিন কেসব 12 liter দই ওখানে বিথি রেনান নাংনাই 20 হইতে 25 ml এরকম কাহাম খাই ডাইলুশন খাই সাপল স্প্রে খাই বুভাঙ্গা রেনান নাংনাই ওখানে অন্তত 15 দিন পরপর ওয়াইসা রেখা হাঁকাই আবার দমন থাকা না আর সব সময় সাফ সুতরা খাই তো নাংনাই থালি বুভাঙ্গা হাফ ওমরে রেনান নাংনাই
0: স্যার নারকরানি ফাঙলে তাম তাম রোগ রোগ নোক যাক মাহের রোগ নো ভাই কে জন্য
1: খালি কত তাই কে সব বেমার নে কক সব ন আও খাই পানামা ডিজি সনে কে সা তঙ্গ আও খাই বলাই কর্মল লোক গং ফাইনাই খাই বলাই আহাই ন ব ক্লাই ফাইনাই ব কথাং তং তুতি ন ব দ্রপ দ্রপ ক্লাই তংনাই লফলাই তংনাই খাই আবুনি বাগু হিংকাই
0: বছর অবস্থই
1: এক রু মেশিন প্ল্যান টু মেশিন হনে বিচি তঙ্গ কানিশানি বাগু 100 গ্রাম বিথে 100 লিটার তৈ এখানে কানিসা ওয়াইসা স্প্রে খাই রই মানো কাহাম খাই তো রই রই মানো আর বেমার নি বগে অন্তত ওয়াই নি রক রেখা হাঁকাই বেলাই চাও তাই কেসা তঙ্গ বানসিত ফুনাই বুলাই বসক আর কেসা বুলাই বারা বারা অঙ্গ বুথুপ খাই তঙ্গ আবো খাই বেমার ভাইরাস জাতীয়

0: भाइरास ने खाई कोनो अंको करे बिथिने ताबो सब आविष्कार उनिया को बिथि करे अबनो उ जे यंग बिने ओ बुफांग जदि थांगै ब बावी फाइके हांका यंग ताई बुफांग काहम थांगा हांका आरो थांग जिनि जेमन बसंत रोग हाय सुआसे खाइसो हायता सुआसे रोग ओ यंग न बुथान नान बागैसे जते आरोनि आरो अब बारमायाते यंग न बुथान नान बागैसे जों बिथि मारि नाय गाय उ मनोक्रोथ फस बा इकालाक বাস রোগর বিথে আবরং একশো এম এল একশো লিটার তৈ আবর সারি রেখা হাঁকাই অয়ং ওয়াইস ওয়াইনে রেখা হাঁকিন অয়ং দমন থাকা হাঁকিন অ বেমারটাই ইয়ং ইং থাকমাইয়া তবে যে এটা বুফাং একদম রংসুকা বলাই বারা বারা অঙ্গই বসাই টংখা আবনখাই তানই গরম সাজাগা জমা খাই জাবরা জুবরা রুবই কেরোসিন লুখলাই শক খিমনান নাই তাই আরো ইয়ংকু বাকা হাঁকাই নেও বুফাং কাহাম থাকা হাঁকা বুফাং কাহাম তৈসা অংনাই
1: হামিয়াং
0: আবন বাকে আবন হিন বাঞ্ছিত বলাই আটকাইসা বুথুপ খাই থাঙ্গ এ আবন বাকে আমি খেয়ে পানো যত্ন মা খাই নাই
1: নারিকেরা তাম তাম বেমার
0: নারিকেরা খাই কাইসা বেমার তো বিনি নারিকেরা বুফাং ফাটে থাঙ্গ ফাটে থাকা হাঁকাই বিথে মনে খাই যে যেমন বেবিস্টেন বনো পেস্ট তৈরি খাই তৈরি ওই পেস্ট তৈরি খেয়ে আর পুরা সিলই মারি নাই ব্রাশ বাই সিলই কাহাম খাই রে ওই আবনপুর গোবর কথাং আবন লেপেরি নান নাই হ্যাঁ লেপেরি কাহাঙ্কা বত্রক ত্রক ত্রক ত্রক হামই ফাইনাই আর যদি আং গোবর রিলিয়া হাঁকাই সিমেন্ট বাই হাইজিং সা সাবল ডাইলুশন খাই প্লাস্টার খাই রান নাই পইলা বিথিন মারি রান্নাই বেবিস্টে বা ডাইটন এম ফর্টি ফাইভ বা ডাইটন সেভেন্টি এইট তৈ বাই গলই পেস্ট তৈরি খাই ব্রাশ বাই সিলই আবার ইয়াগুলো সিমেন্ট বাই হাইজিং সানা অঙ্ক প্লাস্টার খাই রান নাই বাপি খাই দমন খাই মানতা অল ত্রক ত্রক বহামই ফাইনাই তাই কেসা দঙ্গ যেমন ইয়ং রাইনু সুরাজ বিটল হিন মায়ং টাইপনি কিসা লক্সসে কসাক বন নাইথানে আব ইয়াফং তৈব হাব মানো বুফাং কসা তৈব হাব মানো
1: বসক
0: আয়ং বসক তৈব ব হাব মানো যে কোনো ফাইজিং ফুম ব হাবই ব বিসঙ্গ ব বঠপ খাবই বসা বটে খাই কবাং মা ব এরই বঠপ খাই তং মানো আবন যদি আপতৈ নুখা হাঁকাই নাম্বার ওয়ান বন তাইসা খুরই চাকো বাই খুরই বন বা বাদাইল বাই ফানো খুরই তাই কিসা কবলানো কঠোর খাই বিসঙ্গ ফুল বিঠি ইয়ংনি বিথি মানে বিশৃঙ্গ শিলই রেগ্রা না নাই শিল মানে ইয়াগুলো ও যে যে হাবমানি যে কুপলা ন আবন গোবর ফানো বাবু সিমেন্ট বাই হাইসিং সাফানো ফুলই দন্ড খাই না হেঁকা বিশৃঙ্গ ব মানে লাংমা ব মাইয়া হাঁকাই ও যে বিথি নিং শিলই রেখা হেঁকা ও বিথিনি যে গেস্ট বাই ন ব বিশৃঙ্গ ব থাকি বাবুন হেঁকাই ও ইয়ং যখন রমখা হাঁকাই ন বিনি চামুং কম উঙ্গুই ব কিসা বুফাং দুর্বলং থাঙ্গা না আপনি ইয়াগুলো বন সার অন্তত বুফাং কটর হাঁকাই মুখনি হাকচাল খাইয়ে সার যেমন মুসকি আপনি লগে রাসায়নিক সার এসপি এমপি পটাশ ইউরিয়া সাপলই আপনার গুরবই মারি না নাই রেখা হাঁকাই বতাইসা লিকলে খামই ফাইনাই তা তাইসা সরাংনাই এই ইয়ংনি বাকে হিংকা আবো বেলা ইম্পর্টেন্ট থাইসুকনি হিংকাই এন্থোরাস হাই কাইসা বেমার দঙ্গ পদ্রপদ বেমার দঙ্গ বিনি হাঁকা ইয়ংকক বতঙ্গ থাইসুকনি বেমার নি বাকে খাইনে মনোক্রোটু ফস তাই ইয়ংনি বিথি তাবুক যে সামানে একালাক রোগর মেলাথিয়ন সুমিথিয়ন আপতৈ বিথি রগ্ন বাই থাইসুক বুফাং ন বিথি সারমানি সেকাং বলাই যদি চাজাক রক টংখা হাঁকাই বেডা খাইমিয়া টংখা হাঁকাই আবনো সাফ সুতরা খাই তাইসে বিথি নরিখাই বেলাই নাইথক নাই জানাইতা এখাই আবু সারা তাই উ যে ইয়ং তো গবাং মাতং নাই বিথি তরি নাই ন থাইসো বুথাই বিসঙ্গ যে ইয়ং হামানে আবুসে বেলাই সিতরা থাইসুক জাথানি চাই অঙ্গ নাইথকিয়া অঙ্গ চাইমিয়া অঙ্গ সেলেংমান হাই অঙ্গ দাবো বিথিন থাইসুক বুফাং সবসময় সাফ সুতরা খাই মার পান্নাই নাম্বার ওয়ান নাম্বার টু মানে জরা জরা ইয়ংনি বিথি মারি না নাই আর মোস্ট ইম্পর্টেন্ট বুথাই যদি ইয়ং গাই বুথাই বুবার ফাইদ্রব বাইসে বিথি রে না নাই ইয়ংনি বিথে তাই বুবার বারবাইয়ে যখন বুথাই চিকন চিকন আপ্রো ওয়াইসা বিথি সারনা নাই তাই অ ইয়ং তাই বুথাই হাবনান তাই

যাদুনী রেসাপুং খনাবাইকিয়া আকাশবাণী আগরতলা তাবু খনাইলাইনে খনানি পান্ডা আওয়াইবতাং খনাফুংনি দামদক নৈচি বাসদি তামফরু হাইনু খরং পান্ডাও জয়ন্ত জমাতিয়ানি রেসাপুং খনার জাগান দেবনী দামচিনি তামানি জরাও পৈলা লেলামানি জরাও তাং বিতিও নারিকরা কাইমানাতই থাইছে সানি কক আবুনি উল রানু দেব বর্মানি যাদুনি রেসাপুং খনার জাগান আবুনি উলনো হাসুনি খরং পান্ডাও আকের ধান মল সমনি রেসাপুং খনার জাগান আবুনি উল ললিত দেব বর্মানি সুমনি তামুং খনার জাগান সান জরানি দামসিনি তামানি জরাও সাকামক্রানি পান্ডাও সাকাহাম নাইকেনি খাইনাতুই ককলাম সাই খনারাবন ডক্টর লাইমি দেব বর্মা আবুনি উল বিরজা দেব বর্মানি যাদুনি রেসাপুং খনার জাগান আসুজরা খনানি পান্ডা অবতাং খানা বাইকিয়া আকাশবাণী আগতলা অবনী লগ্নে পাইকিয়া তিনি সান্দাজরানী কক বরক আওয়াই পান্ডা।

শুনছিলেন কক বরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরে কক বরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়া অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আধুনিক কূটনীতির এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রে বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক ধারাবাহিকভাবে গভীরতর হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা, মাদক পাচার সহ বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখেছেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিকবরাইক বিজেপিতে যোগ দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আজ সারা দেশেই বিস্তৃত হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 1:30। আসছি বিস্তারিত খবরে। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে জন উচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদি সেদেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। আরও বৃদ্ধি, আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডলের বৃদ্ধির ওপর আলোকপাত করে শ্রী মোদি বলেন, মেক ইন ইন্ডিয়া এখন আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে।
1: ইসি সদী কা ভারত আজ বিকশিত হোনে কে লক্ষ্য পর কাম কর রহা হে ভো ভারত হো কহতা হ্রো মোর অচিভ মোর হম 140 করোড় এসপিরেশন সে ভরে রাষ্ট্র হম অধীর হেসব্র হম দুনিয়া কি সবসে তেজি সে বড়তি ইকোনমি হ।
0: কৌশলগত নিরাপত্তা এবং উদ্ভাবনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় দেশীয় অবদানের ওপর আলোকপাত করেন। এ বিষয়ে অপারেশন সিন্দুরের অধীনে সন্ত্রাসবাদ বিরোধী একাধিক অভিযানেরও উল্লেখ করেন তিনি।
1: ভারতকে ডিফেন্স প্ল্যাটফর্ম কি ক্যাপেবিলিটি আর ক্রেডিবিলিটি দুনিয়া দেখ রহি হ্যায়। আপনে অপারেশন সিন্দুর কে দৌরান ডেমো তো দেখি লিয়া হোগা হামাকে আতঙ্কিও কে আড্ডো পর হো রহে থে আর গুঞ্জ পুরি দুনিয়া মে সুনাই দে রহি থি।
0: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সেদেশের বিকাশে ভারতীয়

0: সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেছেন।
1: The energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশের মধ্যে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। আধুনিক কূটনীতির ভিত্তিকে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসাল্ট পাথরে নির্মিত স্বরানন কার্তিকেয়র একটি ভাস্কর্য। এই তিনটি নিদর্শনই একাদশ ও দ্বাদশ শতাব্দীর এবং সেগুলি মূলত তামিলনাড়ুর ঐতিহাসিক মন্দিরগুলি থেকে পাওয়া গিয়েছিল। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বহুমুখী এবং দ্রুত বিকাশশীল সম্পর্ক বিদ্যমান। আজ বিকেলে মেলবোর্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ধারাবাহিকভাবে গভীরতর হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও শ্রী মিশ্রি জানান। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস সরবরাহ করবে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র তুহিন সিনহা সাংবাদিকদের বলেন, ফিলিপিন্স ও ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত এ সংক্রান্ত চুক্তি করেছে। প্রতিরক্ষা উৎপাদনে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাফল্যের প্রতিফলন হল এই চুক্তি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার পুলিশ সুপাররা এই সম্মেলনে যোগ দেন। স্পর্শকাতর এলাকাগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের সীমান্ত নিরাপত্তার রূপরেখা জোরদার করা এবং সুরক্ষা ব্যবস্থা আরও বাড়িয়ে তোলার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুপ্রবেশ ছাড়াও অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা, ড্রোন হুমকি, মাদক পাচার সহ বিভিন্ন বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। দেশে স্মার্টফোন, ল্যাপটপ, ওয়্যারেবলস এবং স্মার্ট টিভির মতো বৈদ্যুতিন সামগ্রীর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ ধরনের পণ্যে ব্যবহার হওয়া ডিসপ্লে অ্যাসেম্বলিজ, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইন্ডাক্টর কয়েল মডিউলের ওপর প্রাথমিক সীমা শুল্ক প্রত্যাহার করেছে। অর্থমন্ত্রক এ ব্যাপারে তিনটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াইক বিজেপিতে যোগদান করেছেন। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সৌমিকবাবু পরে সাংবাদিকদের বলেন, এই তিনজনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল তা থেকে তারা সরে আসছেন না, তবে যারা দুর্নীতি করেননি বিজেপি তাদের পাশে থাকবে। ভারত ও আফগানিস্তান আজ মানবিক সহায়তা, উন্নয়ন, অংশীদারিত্ব, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, দক্ষতা বিকাশ, শিক্ষা, ক্রীড়া, বাণিজ্য, ভিসা ও যোগাযোগ সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের দিকটি পর্যালোচনা করেছে। নতুন দিল্লিতে আজ ভারত আফগানিস্তান যৌথ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আফগানবাসীদের উন্নয়নে সহায়তার লক্ষ্যে ভারত নিজেদের দায়বদ্ধতার দিকটি অক্ষুণ্ণ রাখবে। ভারতমুখী এলপিজি বহনকারী ট্যাঙ্কারে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে সামাজিক মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে সরকার তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। যে ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে তা হল ক্যামেরুনের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার এমভি ফ্যালকন। গত বছর ইয়েমেনের আদেন উপকূলে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র বুশেহার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা হয়। এর কয়েক ঘণ্টা আগেই আমেরিকা সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছিল, তবে এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আজ সারা দেশে বিস্তৃত হয়েছে। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর আরব সাগরের বাকি অংশেও

আজ মৌসুমি বায়ু প্রবেশ করেছে বলে আবহাওয়া দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর নরেশ কুমার আকাশবাণীকে জানিয়েছেন। এদিকে আগামী কয়েকদিন উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। দেরাদুন, তেহরি, পৌরি, হরিদ্বার, উধমসিংহনগর, নৈনিতাল এবং চম্পাবত জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিতে আজ সকালে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় জল জমে যায়। অন্যদিকে মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতেও রয়েছে কমলা সতর্কতা। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এবং রাজস্ব গোয়েন্দা দপ্তর মুম্বাইয়ের যৌথ অভিযানে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে একটি আন্তঃরাজ্য বন্যপ্রাণী পাচারচক্রের হদিশ মিলেছে। অভিযানে স্টার টর্টয়েস, মিশরীয় শকুন ও শিকরা পাখি সহ মোট 53টি সংরক্ষিত প্রাণী ও পাখি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মুম্বাই থেকে তিনজন এবং কলকাতা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। বস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আগামীকাল লস অ্যাঞ্জেলেসের ইঙ্গেলউড স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এছাড়া শনিবার নরওয়ে খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথম কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। অন্যদিকে রবিবার সকাল 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। ভারত ও ইংল্যান্ড আজ সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে চলেছে। ব্রিস্টলে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:00। এর আগে তৃতীয় ম্যাচে ইংল্যান্ড 125 রানে ভারতকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে যোগ দেন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশে বিস্তৃত হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পড়িও সবিতা দেবর্মা তিনি নে ককতুমা বুবাক রকংখা সামং সিদ্রা তাংনাই রকন কেবেঙ্গে সামং তাংথানি থানসাকে ভারতাই অস্ট্রেলিয়া নে কথাউই সুবালাই মুনি সেবকরাক অঙ্গি তঙ্গ হনে শাখা মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী কেন্দ্রনি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ হা কতনি আরি আমসাই নাইম থাং তাং বেক রেপ খরাক ক্লাইনা শাখা ফান বকশিনখা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নই সাই নৈচি দক্তিন নিশিমি সালনাই থাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খোলাও চেংজাখা ওয়াতেই কবা ওয়ামাবাই হাস্তিনি কিসাশেক হাঙ্কর তৈ তরমা নুকজাখা ফুটবল হায়ুং কাপ নি কোয়ার্টার ফাইনাল তিনি ভারত নি জরা হর নি দামসা সতী থামসি বুস্টন স্টেডিয়াম ফ্রান্স বাই থাঙ্গানো মর্কো তাবু কক তোমার শুক্রবই সামং সিদ্রা তাংনাই রকন কেবেঙ্গে সামং তাংথানি থানসাকে ভারতাই অস্ট্রেলিয়া নি কথাউই সুবা লাইমুং সেবগ্রাক অঙ্গি তঙ্গ হনাই শাখা মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী তিনি অস্ট্রেলিয়া নি মন্ত্রী বকরক এন্থনি আলবানজি বাই কথাউই সংসারজা কক তুমা থুমাই রকনি থুম অকগ্ন শাখা ব পারমাণবিক ফাননি দিখল কনৈ হাকত নি বিশিং কক খালাইমা ও মুং সৈরলাইখা আবু বাই অস্ট্রেলিয়া নিয়ে ভারত ইউরেনিয়াম রহরমা লাম ফুয়ার জাগান তাই সকম মুং বাই কনৈ হা কতরনি ফানতাই বক্রাক অঙ্গন নাইমথন বাবায় চুবা মুং বাংরানি নাহারে সাকলাইজা কাংবলায় মুং সৈরলাইখা মন্ত্রী বক্রক শাখা ভারত গাইসা হামসাজাক রাষ্ট্র অংনা লামন নাহারে সামুং তাঙ্গি দঙ্গ
1: ভারত অর অস্ট্রেলিয়া দো ভাইব্রেন্ট ডেমোক্রেসিজ হ্যাঁ दो मल्टीकल्चरल सोसाइटीज हैं और दो महत्वपूर्ण ओशन पावर्स हैं। हमारी ये समानताएं और हमारा कॉमन वर्ल्ड व्यू हमें गहरे आपसी विश्वास के साथ निरंतर आगे बढ़ने की प्रेरणा देते हैं।
0: কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হা কতনি আরি আমসাই নাইম থাং তাং বেখরেপ ক্রাক লাইনা শাখা ফান বকশিনখা তিনি দিল্লি কতাল আরি হাংখরক নিয়ে পুলিশ সুপারক নতুয়ে কুথুম লাইমান তুই দুলি অকগ্ন শাখা ব জম্মু তাই কাশ্মীর পাঞ্জাব উত্তরাখণ্ড রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ তাই সালচি সালকা হাস্তেন খবুই আরিনি হাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজাক আমচাই রক নিয়ে পুলিশ সুপারক অক কুথুম লাইমা ও মাঞ্জাখা আরি আমচাইও তাবুক নি টংহালক নতুয়ে চেরি নাইমুং তাই কেবেং সামু

phanang ma ham sare mong ni shep bai nai ma thang tang bekrep no ham krai khlaina ni angka o kuthum lai mong ni nahar mong koklam shalai ma o raida krikhe hap ma drone sikri shokra tai raida krikhe mani phalmano khobai juda juda nangkuk ma dikhalo koklam shalai jakha destination pirpra business conclave noka shalni romoi sangsa jak tini agortola hafania bani kholao চেংজাখা মন্ট্রিয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা কনক্লেভ ন চেঙ্গিরেখা চেঙ্গি কক নারক মা ও মন্ট্রিয়করা শাখা অ কনক্লেভ নি সেভ বাই হাস্তিনি জুদা জুদা দিখিল বেবা খক সা রাসাই রেজা গ্রাং বক্সিন মুংনি লাম ফিয়কজাখা তীরপ্রাস নাম খর বানিয়ার নাইখুংতে ফিকি বাই সংসাজাক বিজনেস কনক্লেভ হাকতর হাকতর ফাতারি জুদা জুদা স্নাম খর মথা রাং বক্সিন নাইরকন আরও মানজাখা আবনকারী ভারতনি সংসাজাক বাংলাদেশ নি হাই কমিশন দক্ষিণ আফ্রিকা নেপাল ফিলিপিন্স উজবেকিস্তান কাজাকিস্তান রিপাবলিক অব তিমোর লেস্টে চিলি লাও পিডিয়ান খবি জুদা জুদা হাকত নিয়ে ফুরাই কক তুনাই রক আরও মানজাখা পান্ডাও ভার্চুয়াল তাই মানজাখা কেন্দ্র নিশ নামখর বানিয়া মন্ত্রী পীযুষ গোয়েল সালচি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পান্ডাও মন্ত্রী অক্রানী মানজক মুম্বাই হোটেলস নামঘর বেড়াইখিরি সেপ ককথুম তাং সেপ মেডিকেল রং তাই শাখাম স্নামঘর রাভার চা আকরক রাংবক সিনমুং ককথুম লাইমাও কাংবলাই ইয়াফার জাখা রাষ্ট্রবক্রগিয়াক সিপি রাধাকিষণ তিনি ওড়িশা নিয়ে ভুবনেশ্বর বেড়াইমাও থাঙ্কা তিনি ভুবনেশ্বর নিয়ে ওড়িশা ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি অব লেটার্স নো লেটার্স অব অথরাইজেশন ইয়াফার মুং সামুং বথাং চেঙ্গিরেখা রাষ্ট্রবক্রগিয়াক আবনি নাহার মুং উংখা তুইয়ুং কুঠুগ আ খুরুম পুইন তুই সই শিলামনি লামাতেই চেরি নাইমুং তাই কুদুকমা জরাও আ খাতি নারকমানো শেপস নামু জম্মু নি ভগবতী নগর থাং নাইরকনি তংথাই বেস ক্যাম্পটি তংথার ন চাজাক নাইরকনি বদল চার তিনি অমরনাথ কথার হাকত নি মান্ধব থাংনানি লামরেলাইখা অবদল তঙ্গ খড়ক চার সয় নি গবাং তীর্থ থাংনাইরক বরকনি অ থাংমান নাইমথাং গনাং তাই তংগসাং তৈ পাইরেনানি নাইকল ফাং পুলিশ নাইমথাং বাহিনী তাই শ্রী অমরনাথ শ্রাইন বুথ নাংমানি বেবাগিয়াপ্রি নাহারি তঙ্গ আকাশবাণী আগরতলা কেন্দ্রনে অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী নে কক্তমা আপডেট মানানে বাগেই লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এ আই আর অ্যাপস তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আর নিউজ অ্যালার্টস ইউটিউব অন আইডি নিউজ অন এ আর অফিসিয়াল আবনর কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনে কক্তমা আপডেট মানাকে টুইটার আবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গান ওয়া তুই থাকিয়া ওই ওয়ামাবাই অনকোটি হাক করনি দেউটাই মনো তুইমা তুইমা কতর নুক তুই তরমানি নুকজাখা দশা আরেনি শাখা তুই তুই কষগৈ তঙ্গ তাবুক তুইমা বাই নাইকল ফাংনি বাক তুই বেবাক বেরেমনি চোবাসো রেজাগৈ তঙ্গ এন ডি আর এফ আপদ মিত্র সিভিল ভলেন্টিয়ার স্ট্রক বাই তুই লমাওয়ক লাইজাক লোকরক্ন সুবাউই তঙ্গ অনকতি হাঙ্কর বেবাগৈ কাই থামসি বা শিবির খুংসা সাই ব্রীরা চিবা নুখুংনি বেবাক খরক দক সাই দক চিচার লোকরক তংথাই নাহারজাখা আবনি বিশিং কুমারগাট বাকাকস্তেও কাই নৈচি থাম শিবির তংথার নাহারজাখা খুংদক রা দক চিসা নুখুংনি বরক নৈসাই স্নীরা নৈচি সিনী লোকরক ইয়াঙ্গ কৈলাসগর বাকাকস্তেব কাইচিনি শিবির ফিয়কজাখা শিবির গ খুংসিনীরা বা চিব্রী নুখুংনি বরক থাম সাই থামরা ব্রীচিসা লোকরক থাই নাহারকা অনকতি হাঙ্কর নি হাঙ্কর নাইকল ফাং মেগা জৈন ইয়াকবারা হাঙ্কর নাইকল ফাং সাগর সুবন দেবনাথ আকা বিকাত দেরামুং কাশুমুং বেদেকনি অনকতি হাঙ্কর নি প্রোগ্রাম অফিসার শুভজিত নাথ জুদা জুদা তুই লমাও আমচাই বেড়াই নাইখা তুই তরমানি হলি রে নাও নাইকল ফাংনি বাকাক তৈ নাংমানি বেবাক ইয়াফ্রি নাহার জাগৈ তঙ্গ শিবির তংনাই লুকুরকন ব নাংমানি বেবাক চুবাচু ইয়াফার জাগৈ তঙ্গ হুকবারনি থাইরগ তুই লমাবাই হুকবারনি মৈখং দেরামাও ক্লাইমানি নুকজাখা এস সি হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস তিনি উনকোটি হাঙ্করনি ফটিকরাই বিধানসভা কেন্দ্রনি জুদা জুদা শিবির তাই তুই লমজাক আমচাই বেড়াইনাই খা তাই লুকরক বাই কক লামশালাই খা আরও আ মালমাতা হামক্রাই নাইখুং হুকবার তাই হুকবার নাইখুং নখবৈ কৃংজাক নাইখুংনি অফিসার তাই সেবুকরক তুই লমাও ক্লাইজাক লুকরকন নাংমানি চুবাচু ইয়াফারি তগ্গ তুই লমাবাই খুয়াই হাঙ্গরনি কনৈ বাকাকস্তেনি খুংবারা থামসিনি নখুংনি খড়কসা সাই চাররা থামসিদক লুকুর কাইচি শিবির তংথাই নাহারকা খুয়াই পুরপরিষদ থামনং ওয়ার্ডনি হর কুমার অঙ্গনওয়ারী কেন্দ্র

র খুংচি নখুংনি বরক চারচি দশরথ দেব মেমোরিয়াল রং নকতর খুংনি চিবানু খুংনি খরক চুকু চি থামলুকরক খয়হাফাংনি রেমচিনৈ রং নগ খুং ব্রেচি থামনু খুংনি খরক সারা বাচি দক লুকরক তংথাই নাহারকা খয়হাংকরনি জিলা কাসকো অগ্রাতাই পুর পরিষদনি চেয়ারম্যান নখবৈ নাইকল ফাংনি অফিসারক অশিবর্ণ বেড়াইনাই খাতাই নাংমা বেবাক চুবাচু রেনা ককরেখা ফুটবল হায়ুং কাপ দিনে চেং জাগানো কোয়ার্টার ফাইনাল কাইব্রী মেচ কাইচার হাকতর থা অংখারানো ভারতনি জরা হরনি দামসা সতি থামচি আমেরিকানি বুস্টন স্টেডিয়াম ফ্রান্স বাই থানো মরকু বস্কাং দামনেছি ব্রিয় সালথং দলাই খুয়াই অনকোটি গুমটি তাই সিপাহী জলা হাংকর ফেরাঙ্কি গবাং ওয়াতে ওয়াই মানো হই হজাক মূরেখা নবরতেবার নাইখং খনা সালনি সাকানি টংমারি থামচিনি ডিগ্রি সেলসিয়াস টে খামানি নৈচিদক ডিগ্রি সেলসিয়াস গানাগিনি টংগন তিনি সালনি সাকানি টংমারি টংমানি নৈচি চুকু দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস টে খামানি নৈচি বা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ককতুমা পাইনান ককতুমা বুবাক রক্ত এবার সাফির সামুং সিদ্রা তাই রক্ন কে বেঙ্গি সামুং তাংথানি থানসাকে ভারতাই অস্ট্রেলিয়ানি কথাও জুবা লাইমুং সেবগ্রাক অঙ্গি তঙ্গুহনি শাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাকতনি আরি আমচাই নাই মতং তাং বেখ্রেবগ্রাক লাইনা শাখা ফানবক্সিনখা ডেস্টিনেশন তিরপা বিজনেস কনক্লেভ নিশাই নিজিদক তিনি সিমি সালনে হাবানি হায়ুং বেরেমনি বাণীখনাও সিংজাখা ওয়াদে গবাং ওয়ামাবাই হাস্তেনি কিসাসে হাংকর তুইতরমানি নুকজাখা ফুটবল হায়ুং কাপনি কোয়ার্টার ফাইনাল তিনি ভারতনি জরা হরনি দামসা সতী ধামচি বুস্টন স্টেডিয়াম ফ্রান্স বাই থানো মরকু ককতুমা তিনি এভাগে অরণ্যপাখ্যা উল্লি ককতুমা আওয়াই অঙ্গন খনা ফুং দামসনি সতী বৃচিব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রায় 1,00,000 কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সীমান্ত নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিশ্বকাপে দুই শক্তিধর দেশ ফ্রান্স ও মরক্কো সেমিফাইনালের লক্ষ্যে নামছে আজ। দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে কনক্লেভের উদ্বোধন করেন। তিনি বলেন, এই কনক্লেভের মাধ্যমে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রায় 1,00,000 কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। ত্রিপুরা শিল্প বাণিজ্য দপ্তর ও ফিকি আয়োজিত বিজনেস কনক্লেভে দেশ বিদেশের বিভিন্ন শিল্প সংস্থা, উদ্যোগপতি ও বিনিয়োগকারীগণ অংশ নিয়েছেন। তাছাড়া ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন, দক্ষিণ আফ্রিকা, নেপাল, ফিলিপিন্স, উজবেকিস্তান, কাজাকিস্তান, রিপাবলিক অফ টিমোর লেস্তে, চিলি, লাওপিডিয়ার প্রভৃতি দেশের রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হোটেল শিল্প, পর্যটন পরিষেবা, তথ্য প্রযুক্তি, মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্য, বাঁশ শিল্প, রাবার, চা ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগে মৌ চুক্তি হস্তান্তর করা হয়। বিজনেস কনক্লেভে ভার্চুয়ালি ভাষণে কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য ত্রিপুরা অন্যতম উপযুক্ত এক রাজ্য। রাজ্য সরকার শিল্প বিনিয়োগে এক আদর্শ পরিবেশ তৈরি করেছে। তিনি MSME ক্ষেত্রকেও শিল্প বাণিজ্য বিনিয়োগে অন্তর্ভুক্ত করার উপর জোর দেন। শ্রী গোয়েল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত বিকশিত ভারত গঠনে ত্রিপুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভার্চুয়াল ভাষণে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, গত 12 বছরে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের প্রভূত উন্নতি হয়েছে। রেল, সড়ক, বিমান যোগাযোগ সব দিক দিয়ে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। ত্রিপুরায় GSDP দেশের গড় অনুপাতের প্রায় সমান। প্রাকৃতিক রাবার, চা, বাঁশ, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ, কৃষিতে সমৃদ্ধ এই রাজ্যে এখন বিনিয়োগের প্রচুর সম্ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ে ভারত ও অস্ট্রেলিয়ার পারস্পরিক সহযোগিতা ক্রমাগত জোরদার হচ্ছে। আজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সাথে যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদী এই কথা বলেন। তিনি বলেন, ভারত ও অস্ট্রেলিয়া উভয় দেশই প্রাণবন্ত গণতন্ত্র এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। পারমাণবিক ক্ষেত্রে, শক্তিক্ষেত্রে দুদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

0: এটি অস্ট্রেলিয়া থেকে ভারতে ইউরেনিয়াম সরবরাহের পথ প্রশস্ত করবে এবং পরিচ্ছন্ন জ্বালানি বিষয়ক উভয় দেশের লক্ষ্যকে আরও শক্তিশালী করবে। নিরাপত্তা ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর ভারত একটি উন্নত রাষ্ট্র হওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে। ভারত এমন একটি দেশ যা আরও উন্নতি করা এবং আরও বেশি কিছু অর্জন করার উপর বিশ্বাসী।
1: ভারত আর অস্ট্রেলিয়া दो वाइब्रेंट डेमोक्रेसीज हैं, दो मल्टीकल्चरल सोसाइटीज हैं और दो महत्वपूर्ण ओशन पावर्स हैं। हमारी ये समानताएं और हमारा कॉमन वर्ल्ड व्यू हमें गहरे आपसी विश्वास के साथ निरंतर आगे बढ़ने की प्रेरणा देते हैं।
0: গত দুদিনের অবিরাম বর্ষণে ঊনকোটি জেলার দেও এবং মনোনদী ও তার শাখা লক্ষ্মীছড়ায় জলস্ফীতির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীগুলোর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যার কারণে উদ্ভূত পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধারে প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। এনডিআরএফ, আপদ মিত্র, সিভিল ভলান্টিয়ার্সরা দুর্গত জনগণকে যথাযথ সহায়তা করে যাচ্ছে। ঊনকোটি জেলায় মোট 35টি ত্রাণ শিবিরে 1,415টি পরিবারের সর্বমোট 6,068 জন আশ্রয় নিয়েছেন। এর মধ্যে কুমারঘাট মহকুমায় 23টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে 661 পরিবারের 2,727 জন। এদিকে কৈলাসহর মহকুমাতেও 12টি ত্রাণ শিবির খোলা হয়েছে। শিবিরগুলিতে 754 পরিবারের 3,341 জন বন্যা দুর্গত মানুষ আশ্রয় নিয়েছে। ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ, বিপর্যয় মোকাবিলা বিভাগের ঊনকোটি জেলার জেলা প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ বিভিন্ন বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন। তারা বন্যা দুর্গতদের সঙ্গেও কথা বলেন। প্রশাসন ঊনকোটি জেলার বিভিন্ন স্থানে বন্যা নিরোধক বাঁধের প্রয়োজন ভিত্তিক মেরামতি করছে। শহরে বৃষ্টির জল নিষ্কাশনের জন্য পাম্প মেশিনকে কাজে লাগানো হয়েছে। পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে প্রশাসন। শিবিরে আশ্রিত বন্যা দুর্গত মানুষকে রান্না করা খাবার, পানীয় জল সহ শিশু খাদ্য সরবরাহ করা হচ্ছে। ত্রাণ শিবিরে স্বাস্থ্য দপ্তর থেকে স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হচ্ছে। এদিকে বন্যার কারণে বহু শস্য ক্ষেত জলের নিচে, এর ফলে গ্রীষ্মকালীন শাকসবজির ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরা বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন ত্রাণ শিবির ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি বন্যা দুর্গতদের আশ্বস্ত করেন, রাজ্য সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। শিবিরবাসীদের শিবিরে থাকাকালীন সুবিধা অসুবিধা বিষয়ে তিনি খোঁজ খবর নেন। পরে শ্রী দাস আকাশবাণীর ঊনকোটি জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্যকে জানিয়েছেন, প্রশাসন জনপ্রতিনিধিরা বন্যা দুর্গতদের পাশে রয়েছেন। মৎস্য প্রাণিসম্পদ বিকাশ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তর আধিকারিক ও কর্মীরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা করে যাচ্ছেন। বন্যা পরিস্থিতির কারণে খোয়াই জেলার দুটি মহকুমার মোট 532টি পরিবারের 1,836 জন 10টি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। তেলিয়ামুড়া মহকুমায় খোয়াই নদীর পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী জনগণের বাড়িঘরে নদীর জল প্রবেশ করেছে। খোয়াই পৌর পরিষদের 3 নম্বর ওয়ার্ডের হরকুমার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 20টি পরিবারের মোট 80 জন, দশরথ দেব মেমোরিয়াল কলেজের 25টি পরিবারের মোট 93 জন ও খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 43টি পরিবারের মোট 156 জন আশ্রয় নিয়েছে। খোয়াই জেলার জেলা সভাধিপতি এবং খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান সহ প্রশাসনিক আধিকারিকরা আজ শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেন। তারা বন্যা দুর্গতদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ নয়াদিল্লিতে সীমান্ত জেলাগুলির পুলিশ সুপারদের একটি সম্মেলনে পৌরোহিত্য করেন। জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বের রাজ্য সহ সীমান্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুলিশ সুপাররা এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ঝুঁকিপূর্ণ সীমান্ত অঞ্চলের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন এবং আইন প্রয়োগ উন্নত করার উপায় চিহ্নিত করার মাধ্যমে নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করাই এই সম্মেলনের লক্ষ্য। অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, ড্রোন হুমকি এবং মাদক পাচার, এই বিষয়গুলো বৈঠকে প্রাধান্য পায়। ভারতীয় রেলওয়ে যাত্রীদের স্বাচ্ছন্দ্য সুরক্ষা এবং সামগ্রিক

0: ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রানী কমলাপতি আগরতলা স্পেশাল এক্সপ্রেস ট্রেনে প্রচলিত ICF কোচের পরিবর্তে আধুনিক লিঙ্কে হফম্যান বুশ কোচ চালু করেছে। রানী কমলাপতি আগরতলা স্পেশাল এক্সপ্রেসটি আগামীকাল রানী কমলাপতি থেকে নতুন LHB রেক নিয়ে যাত্রা শুরু করবে। একইভাবে আগরতলা রানী কমলাপতি স্পেশাল এক্সপ্রেসটি আগামী 12 জুলাই আগরতলা থেকে নতুন LHB রেক নিয়ে যাত্রা করবে। নতুন চালু হওয়া LHB রেকটিতে 22টি কোচ থাকবে। পূর্ত দপ্তরের রাজনগর সাব ডিভিশনের উদ্যোগে আজ কমিউনিটি হেলথ সেন্টারে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিধায়ক স্বপ্না মজুমদার একপের মাকে নাম কর্মসূচির তাৎপর্য বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস প্রমুখ। প্রতিটি অনাথ শিশুর সুস্থ নিরাপদ ভবিষ্যতের লক্ষ্যে রাজ্য সরকার দত্তক প্রক্রিয়ার বিধিমালা সরলীকরণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিংকু রায়। আজ আগরতলা প্রজ্ঞা ভবনে স্টেট অ্যাডাপশন রিসোর্স এজেন্সি এবং সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর আয়োজিত এক প্রশিক্ষণ শিবিরে তিনি জানান, অনাথ শিশুদের জন্য হোম সংখ্যা বাড়ানো হচ্ছে। আগামী দিনে কৈলাস শহরে মেয়েদের জন্য একটি নতুন হোম করা হবে। তিনি আরও জানান, গত বছরে রাজ্যের 6টি শিশুকে দত্তক দেওয়া হয়েছে, এর মধ্যে 4টি দেশে, 2টি বিদেশে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস। ফুটবল বিশ্বকাপে আজ শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল পর্ব। 4টি ম্যাচে 8টি দেশ খেলতে নামবে পরবর্তী সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে। ভারতীয় সময় আজ রাত 1:30 আমেরিকার বোস্টন স্টেডিয়ামে ফ্রান্স মুখোমুখি হবে মরক্কোর। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা ধলাই, খোয়াই, ঊনকোটি, গোমতী ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রায় 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সীমান্ত নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিশ্বকাপে দুই শক্তিধর দেশ ফ্রান্স ও মরক্কো সেমিফাইনালের লক্ষ্যে নামছে আজ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: শুনলেন কলকাতা ও আগরতলার সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অনুভব। আজ শুনবেন একই ছবির গান, ছবির নাম হামসে বরকর কৌন। প্রথম গান গানই শুনবেন উদিত নারায়ণ ও সহশিল্পীদের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হামসে বোরকার কোন ছবির গান। এই গান গানের সাথে শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অনুভব।

আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন নজরুল সঙ্গীত। শিল্পী বীরেন্দ্রচন্দ্র মিত্র।

শুনলেন গজল, শিল্পী ছিলেন চন্দন দাস, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী পণ্ডিত বৃজনারায়ণ।

0: মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আজ তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতায় অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশের মধ্যে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। ঘোষণাপত্রে উভয় নেতাই দুদেশের সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। যৌথ ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতার উপর জোর দেন।
1: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, आज हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
0: অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত অস্ট্রেলিয়া রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক অস্ট্রেলিয়া সফর দুদেশের মধ্যে সম্পর্কের এক উল্লেখযোগ্য মাইলফলক সূচিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজ এক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের মধ্যে আলোচনায় ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং দুই নেতার মধ্যে নিবিড় সহযোগিতার দিকটি ফুটে উঠেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতে সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। এই চুক্তি ভারতের স্বচ্ছ জ্বালানি কর্মসূচি এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে সহায়ক হবে। দুই নেতা অর্থনৈতিক সহযোগিতার দিকটিও পর্যালোচনা করেছেন। মার্ভেল

0: আগামী ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদী অনুষ্ঠানে জন উচ্ছ্বাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী সে দেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ভিত্তি স্থাপিত হওয়া সন্তোষ ব্যক্ত করেছেন। আরও বৃদ্ধি আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
1: 21वीं सदी का भारत आज विकसित होने के लक्ष्य पर काम कर रहा है। ये वो भारत है जो कहता है ग्रो मोर अचीव मोर। हम 140 करोड़ एस्पिरेशन से भरे राष्ट्र है, हम अधीर है, बेसब्र है, हम दुनिया की सबसे तेजी से बढ़ती इकोनॉमी है।
0: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সে দেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ
2: The energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
0: আধুনিক কূটনীতির ভিত্তিকে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসল্ট পাথরে নির্মিত স্বরানন কার্তিকের একটি ভাস্কর্য। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস সরবরাহ করবে। লোকায়ন 2026 সমুদ্র অভিযানের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দর সফর সফলভাবে সম্পন্ন করেছে INS সুদর্শিনী। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফরের মাধ্যমে ভারত ও আমেরিকার সামুদ্রিক সহযোগিতা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতায় এবং এক্স হ্যান্ডেল AIA নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরায় পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা 3টি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্র কমিটির পক্ষ থেকে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে এই 3জন আজই বিজেপিতে যোগদান করেন। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় আজ সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সৌমিকবাবু পরে সাংবাদিকদের বলেন, এই 3জনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল তা থেকে সরে আসছেন না, তবে তৃণমূল কংগ্রেস থেকে যারা দুর্নীতি করেননি বিজেপি তাদের পাশে থাকবে। উল্লেখ্য, সম্প্রতি এই 3 নেতা তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদে ইস্তফা দেন। তৃণমূল কংগ্রেস সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ক্ষতি দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। নমানে আজ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পৌরোহিত্যে এই সংক্রান্ত প্রথম পর্যায়ের বৈঠক বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্পভিত্তিক তথ্য ও নথি চাওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যবহার, বরাদ্দ, অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ ক্ষতি দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় মহিলা কমিশন NCW IVF ক্লিনিকগুলির নিয়ন্ত্রক পরিকাঠামো ও সংশ্লিষ্ট আইনের সর্বাত্মক পর্যালোচনা সহ বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আশা মেনন এই কমিটির নেতৃত্বে থাকবেন। এছাড়াও বিচার বিভাগ, আইন, চিকিৎসা, ফরেন্সিক বিভাগ, ধাত্রীবিদ্যা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিশেষজ্ঞদের এতে অন্তর্ভুক্ত করা হবে। সহায়ক প্রজনন প্রযুক্তি ক্ষেত্র ARTর ব্যাপক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ARTি কেন্দ্র IVF ক্লিনিক ও গ্যামিট ব্যাংকে পরিচালন আইন ও নিয়ন্ত্রক পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি মহিলাদের প্রজনন অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার বিষয়ে পর্যালোচনা করা দেখবে। খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক সংস্থা FSSAI মদ প্রস্তুতকারী কয়েকটি সংস্থাকে নোটিশ দিয়েছে। অভিযোগ, কিছু সংস্থা নির্ধারিত নিয়ম না মেনে অ্যালকোহল মুক্ত যে পানীয় নিষিদ্ধ অতিরিক্ত ফ্লেভার ব্যবহার করছে এবং বয়স সংক্রান্ত বিভ্রান্তিকর দাবি করছে। এছাড়া পণ্যের গায়ে বয়স বা পুরনো হওয়ার বিষয়ে এমন কিছু শব্দ ব্যবহার করা হচ্ছে যা অনুমোদিত নয়। দেশে স্মার্টফোন, ল্যাপটপ, ওয়্যারেবলস এবং স্মার্ট টিভির মতো বৈদ্যুতিক সামগ্রীর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ ধরনের পণ্যে ব্যবহার হওয়া ডিসপ্লে অ্যাসেম্বলিস, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইন্ডাক্টর কয়েল মডিউলের উপর প্রাথমিক সীমা শুল্ক প্রত্যাহার করেছে। অর্থমন্ত্রক এ ব্যাপারে 3টি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে

0: দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার সুপারেরা এই সম্মেলনে যোগদান করেন। মার্কিন যুক্তরাষ্ট্র বুসেয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা হয়। এর কয়েক ঘণ্টা আগে আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছে। পরপর দুরাত তাদের শহর লক্ষ্য করে মার্কিন বোমা হামলার পর বাহরিন, কুয়েত এবং কাতারে আমেরিকার ঘাঁটি ও সামরিক কেন্দ্রগুলো লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশে বিস্তৃত হয়েছে। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর আরব সাগরের বাকি অংশ আজ মৌসুমী বায়ু প্রবেশ করেছে বলে আবহাওয়া দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর নরেশ কুমার আকাশবাণীকে জানিয়েছেন। বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। বস্টনের ফক্স বরো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত দেড়টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ও অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আজ প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শুভ রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিবরায় বিজেপিতে যোগদান করেছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মিতা হক।

0: Prime Minister Narendra Modi says, India aspires to be one of the world's top three economies, driven by motto of Grow More, Achieve More, addresses Indian diaspora in Melbourne. Iran accuses US of conducting airstrike near Bushehr nuclear power plant, attacks US bases in Bahrain, Kuwait and Qatar. 28 people killed in a massive fire at a shoe factory in Xinjiang city of China. In FIFA World Cup, France to face Morocco in the first quarterfinal at Boston in US tonight. And in Wimbledon tennis, Karolina Mukova of Czech Republic reaches women's singles final. And with that, we conclude tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: শুনলেন ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 10 জুলাই শুক্রবার আমাদের অধিবেশন শুরু হবে সকাল 5:55। সকাল 6:02 শুনবেন অমৃতবাণী, 6:10 বিবিধ ভারতের অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 7:00 শুনবেন সুপ্রভাত, 7:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 ও 7:40 স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, সকাল 8:00 সমাচার প্রভাত, 8:15 শুনবেন মর্নিং নিউজ, 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণী শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। সকাল 11:00 লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের বেলা, 12:05 শুনবেন অতুল প্রসাদের গান, দুপুর 12:30 নজরুল গীতি, দুপুর 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:05 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:40 শুনবেন বাংলা আধুনিক গান, দুপুর 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন বাংলা ছায়াছবির গান, দুপুর 3:00 হিন্দি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 6:00 শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, 6:30 কিষাণবাণী, 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 শুনবেন বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 ও 7:55 ককবরক সংবাদ স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:30 শুনবেন আধুনিক গান, রাত 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান, 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10:00 বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন টপ্পা, 10:20 ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:30 শুনবেন আগামী দিনের অনুষ্ঠান পরিচিতি। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:33 হয়ে 30 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।